0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন, পাঁচই রবিউল সানি, 17 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির 25 বছরের কারাদণ্ড। এবং জাপানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল, ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780,40,00,000 টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকে এবং পরিকল্পনা বিভাগের সচিব SM শাকিল আক্তার শের-ই বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 48,256,30,00,000 টাকা, প্রকল্প ঋণ 1,20,466,39,00,000 টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57,71,00,000 টাকা। সভায় সরকার 45,503,76,00,000 টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং 2টি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করেছে। প্রস্তাবিত MRT লাইন 5 সাউদার্ন রুটে গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার মেট্রো রেল করিডোর নির্মাণ করা হবে, যার মধ্যে 13.10 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্র্যাক থাকবে। সভায় MRT লাইন 1 এবং MRT লাইন 5 নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব বিবেচনা অনুমোদন করা হয়। গতকালের সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত অপর 2টি প্রকল্প হল রাজশাহী সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ তৃতীয় পর্যায়ে। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধন, বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রী অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিফ রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অডিটোরিয়ামে ফিল্ম ডিরেক্টরস ডে 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি চলচ্চিত্রকে সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আগামী দিনে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধ সংঘটনের উপর অপরাধীকে গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে নিরবচ্ছিন্নতা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর বাইরেও দরপত্র ছাড়া একই সময়ের জন্য আরও 6,95,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
3: সরকারের 7 মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবিহলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইং এর সদস্যরা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান অভিযোগ করেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে জোরাতালি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
4: একটি সরকার 6-7 মাস পার না হতেই এই সেই ধরে বসলাম আমরা। আমাদের কি একবারও চিন্তা করা উচিত ছিল না যে বিগত সরকার কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ চাপিয়ে গেছে আমার মাথার উপরে?
3: সংবাদ সম্মেলনে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবরি বলেন, প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন।
5: জনগণ এখন ফিল করতে শুরু করেছে যে জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ দেখছে তাদের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। এই সরকার তার কার্যক্রমের মধ্য দিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন যে জনগণ রাষ্ট্রের মালিক।
3: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, ইতোমধ্যে গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এটি দৃশ্যমান উন্নতি ঘটেছে। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে।
6: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এর রেটিং এ বাংলাদেশকে গতকাল নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটা স্থিতিশীল রাষ্ট্র, যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদায় বাড়বে না, বরং আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
3: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। বলেন, দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত সরকারি জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: জ্বালানি সংকটে সেই দীর্ঘ লাইন, ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা এখন যেন অনেকটাই অতীত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হলেও নানা উদ্যোগে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে দেশের পরিস্থিতি। রাজধানীর পাম্পগুলোতে কমেছে গাড়ির চাপ, আর গ্যাস সরবরাহ বাড়ায় গতি ফিরেছে শিল্প কারখানার উৎপাদনেও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এর ফলে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। সংকট কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। এই ধারাবাহিকতায় দেশ জুড়ে গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর পাম্পগুলোতে এখন আর নেই গাড়ির লম্বা লাইন। সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিল্প কলকারখানাতেও শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। এতে স্বস্তি নেমে এসেছে সবার মাঝে।
8: গ্যাস কমা ছিল, আজকে গ্যাস অনেকটা ভালো।
9: এইভাবে যদি চলে গ্যাস ভালো চলবো, আমরা ভালো চলবো, সবাই ভালো চলবো।
10: গ্যাস পাচ্ছি, যার কারণে উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
7: পেট্রো বাংলার হিসেব অনুযায়ী বুধবার বিকেলে জাতীয় গ্রিডে মোট 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন আরো বলেন,
11: মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি, সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
7: পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট। মঙ্গলবার বিকেলে 260.6 কোটি ঘনফুট সরবরাহের ফলে আগের দিনের তুলনায় সরবরাহ বেড়েছে 26.07 কোটি ঘনফুট, আর রোববারের তুলনায় বেড়েছে 27.41 কোটি ঘনফুট। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এতে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির চিত্র উঠে এসেছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর 17% থেকে কমিয়ে 1% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডের 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজেন। গতকাল রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মোহাম্মদ ফজল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত একথা জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে পদযাত্রা সুগম হয়েছে। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ঔষধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি গতকাল চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঔষধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল ঢাকায় তার নিজ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উল শেখ আহমেদ। গতকাল সৌদি আরবের জেদ্দায় ওয়াইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত MJS জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান অভিনন্দন পত্র হস্তান্তরকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। এ সময় ওয়াইসি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চলতি 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গত রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেয়া মোবাইল নম্বরে SMS করে ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এই SMS পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবার আন্তর্জাতিক সংবাদ। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মি KLA এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। হেগ ভিত্তিক কসোভো স্পেশালিস্ট চেম্বার্স জানিয়েছে, সংঘাতের সময় KLA এর হাতে 96 জন রাজনৈতিক প্রতিপক্ষ ও সার্বীয় নিরাপত্তা বাহিনীর সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিকে হত্যার ঘটনায় থাচি দোষী সাব্যস্ত হয়েছেন। সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত 82 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে যারা আটকে রয়েছেন তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম কর্ডফানের এল নাহুদ শহরের কাছে গত মঙ্গলবার আল জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তিনি এ আহ্বান জানান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, তেহরানের আস্থা পুনরুদ্ধারে ওয়াশিংটনকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। খেলার খবর। ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলাটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:45 এবং সূর্য অস্ত যাবে 6টায়। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকারের মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির 25 বছরের কারাদণ্ড। এবং জাপানি এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল, ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
14: সবার সাথে 90.4

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: 90.4.
1: Morning Mike.
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, কিন্তু একটু গরম লাগছে, তাই না? আমার কিন্তু অনেক বেশি গরম লাগছে, মানে ইদানিং কিন্তু প্রচুর গরম পড়েছে, এবং আমি মানে কি বলবো, এটা কিন্তু কোনো গ্রীষ্মকালীন গরম না, বা কি বলে রোদ ওঠার কারণে গরম না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মানে কি বলে এটাকে, মানে একটা আর্দ্রতার মতো করে একটা গরম পড়ছে। আজকে যেমন সকাল থেকে কিন্তু প্রায় মেঘলা আকাশ, কিন্তু বাইরে এত গরম কি আর বলবো। যাই হোক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে এই মুহূর্তে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4-এ। আজকেও থাকবো, গল্প করবো, আড্ডা দিব। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে আমাদের আবহাওয়া, কিন্তু গরম মনে হচ্ছে যেমন একদম মানে 54 ডিগ্রি সেলসিয়াসের মতো। ব্যাপারটা আসলে ওই আর্দ্রতার কারণে হচ্ছে এরকম। যেটা করতে হবে, আমাদেরকে বেশি পরিমাণের পানি খেতে হবে এবং সুস্থ থাকার জন্য হেলদি ফুড খেতে হবে। ওকে, তো চলুন মর্নিং মাইক শুরু করি আজকে একটা সুন্দর একটা গান দিয়ে, আন্ধা পিন্টু ঘোষের। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: হুলতা জেনতো মগর কি হুলতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন ঢাকা গ্রাম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাইক। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলরেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে গান প্লে করছিলাম, আপনাদের পছন্দের রিকোয়েস্টের গানগুলো। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করতে পারছেন, আর চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকেও ইনবক্স করতে পারেন বা আমার মর্নিং মাইকের পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। তো চলুন এখন আরও একটি সুন্দর গান শুনে আসি এবং একটা ব্রেক নিয়ে আসি। এসে না মুঝে তুম দেখো, আমার খুবই পছন্দের একটি গান। গানটি শুনুন, আবার ব্যাক করছি একটু পরে। স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 94.4

আসলে তো ফুলগুলো লাল না হয়ে নীল হলো কেন, নীল না হয়ে লাল হলো কেন, এই চিন্তা করতে করতে আসলে সারাটা দিন মনে হয় কেটেই যাবে। যাই হোক, আপনারা কিন্তু এই মুহূর্তে শুনছেন মর্নিং মাইক, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। আপনাদের পছন্দের গান আমি প্লে করছি। এই মুহূর্তে আপনারা শুনছেন অর্ণবের হোক কলরব গানটি, আমার খুবই পছন্দের একটি গান। তো গানটি এনজয় করুন, আবার একটু পরে মানে নেক্সট আওয়ারে ব্যাক করছি, স্টে টিউনড। Thank you.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে মেসেজ কমেন্ট করতে থাকুন, একটু পর এসে আপনাদের কমেন্ট মেসেজ পড়বো। একটু আগে আমি দেখলাম একজন কমেন্ট করেছে, আপু কমেন্ট করে কিলাম, আপনি তো কমেন্ট পড়েন না। এমন কি কোনোদিন হয়েছে আপনাদের কমেন্ট আমি পড়িনি? তাহলে এই মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন আমার নামে? হ্যাঁ, যাই হোক, যে আমাকে এই মিথ্যা অপবাদ দিয়েছে তার জন্য একটা সুন্দর গান আমি প্লে করে দিচ্ছি, বালা নাচো তো দেখি, ইমন চক্রবর্তী। আর বাই দ্য ওয়ে, আমাকে মেসেজ করতে পারেন 0184 1904 904 হোয়াটসঅ্যাপ নাম্বারে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন গান শুনে আসে, আবার একটা ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মর্নিং মাইকে। আমি তানহা আপনাদের সাথে আছি এবং গল্প আড্ডা মিলে একদম একটা জম্পেশ কি বলে এটাকে অবস্থা হয়ে গেছে, তাই না? আর আকাশের অবস্থা কিন্তু প্রচন্ড মেঘলা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, একদম বলা যায় যে সন্ধেবেলার মতো ফিল হচ্ছে। কিন্তু গত দুই তিন দিন কিন্তু প্রচুর গরম ছিল এবং আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের তাপমাত্রার যেই ডিগ্রি সেলসিয়াস সেটাও কিন্তু প্রায় কমই, 31 ডিগ্রি সেলসিয়াসে আছে। তবে গরম কিন্তু প্রায় মানে বাইরে বের হলে বা কিছুক্ষণ যদি বাইরে থাকেন তাহলে কিন্তু বোঝা যায় যে গরম ভালোই আছে। তবে মানে এই বৃষ্টির সাথে গরম কমার কোনো সম্ভাবনা আমার মনে হয় না আছে, কারণ এটা কিন্তু যে গরম সেটা হচ্ছে আর্দ্রতার কারণে হচ্ছে। তো যেটা করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে পানি খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে, কারণ পানি কম খেলে কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক অনেক কি বলে মানে রিসার্চে প্রমাণিত হয়েছে যে পানি কিন্তু অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে। তো যাই হোক, আমরা আবার গল্পে ফিরে যাই, আশা করি আমার এই টিপস আপনাদের কাজে লাগবে। আর আমাকে চাইলে মেসেজ কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। গানের রিকোয়েস্ট করতে পারেন, আর এই মুহূর্তে মানে এতক্ষণ পর্যন্ত যত গান প্লে হয়েছে সবই কিন্তু আপনাদের রিকোয়েস্টের গান, তো বুঝতেই পারছেন যে গান প্লে করতে হবে, ওকে, সরি গান রিকোয়েস্ট করতে হবে। যাই হোক, আমি একটু এবার একটু অন্যরকম একটা ইনফরমেশন বা অন্যরকম একটা খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। নতুন নাট্য দল হান্ট প্রোডাকশন তাদের নাট্য প্রযোজনা ক্যাফে দ্য ভোল্টের 12 ও 13 শো মঞ্চস্থ করতে যাচ্ছে আগামী শুক্রবার 6টা ও রাত 8টায়। বনানীর যাত্রা বিরতিতে নাটকটির 2টি প্রদর্শনী হবে। নাট্য দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডায়না মেরেলিনের ভাবনা ও নির্দেশনায় নাটকটি চিত্রনাট্য লিখেছেন আবিদ হাসান। নাটকের গল্পে ম্যাক্স ডি রোজারিও একজন দক্ষ শেফ ও বাঙালি খ্রিস্টান, তার রেস্টুরেন্টে ক্যাফে দ্য ভল্টের উদ্বোধনী অনুষ্ঠানে কালিকোটা শহরের 4 সুশীল নাগরিকের ভাগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন ম্যাক্স। তার তবে ম্যাক্স প্রতিশোধ কিংবা ন্যায় বিচার কোনোটিই চান না, তার হৃদয় শুধু একটি ক্রুসেডের জন্য আকুল হয়ে ওঠে। দর্শককে নিজের ভেতরের ভ্রাম্যমান আদালত নিয়ে ভাবতে হবে, যেখানে রক্ত ঝরানোর সিদ্ধান্ত তাদের নিজেদের। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটকটিতে অভিনয় করেছেন মোহাম্মদ শাহজাদা, সম্রাট চৌধুরী, সায়েম বিন মুজিব, ইয়াদ খোরশিদ ঈশান, নিয়ন আহসান, মালিহা ফাইরুজ, ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাইদুর, সুপ্রিয় ঘোষ, ডায়না ম্যারেলিন, সুপ্তি দাস চৈতি ও শুভাশিস হালদার। তো কে কে যাচ্ছেন এই নাটকটি দেখতে, এটা আমি একটু বলে রাখি, যারা আমার দর্শকরা আছেন তারা হয়তো ভাবছেন যেটা কোনো টিভি চ্যানেলের নাটক কিনা, না, এটা হচ্ছে একটা থিয়েটার নাটক বলা যায় বা মঞ্চের নাটক বলা যায়, একদম লাইভ পুরো নাটকটি প্রেজেন্ট করা হবে কিছু অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে। এবং আমার কাছে মনে হয় যে নাটকটি অসাধারণ হতে যাচ্ছে এবং আমার সুযোগ থাকলে অবশ্যই আমি এই শুক্রবারে যেয়ে দেখে আসব। আর যাদের যাদের ইচ্ছে আছে শুক্রবারে একটু ভালো জায়গায় ঘোরার বা ভালো জায়গায় একটু সময় কাটানোর, ভালো কিছু দেখার, তাহলে তারা কিন্তু বনানীর যাত্রা বিরতিতে চলে যেতে পারেন এবং এই নাটকটি দেখতে পারেন। তো চলুন যাই, আবারও একটু গানে ফিরে যাই, ব্রেকে ফিরে যাই, গান শুনতে থাকুন, আবার একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে খুব সুন্দর সুন্দর গান প্লে করছি আপনাদের রিকোয়েস্টের এবং আড্ডা দিচ্ছি, গল্প করছিলাম, এখন আরও গান প্লে করব আপনাদের রিকোয়েস্টের। এখন এই মুহূর্তে যে গানটা প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে বারা পাঁচ তাওগে। আমার মনে হয় যায় যে এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন এত বেশি ফেমাস হয়েছিল, এত বেশি ভাইরাল হয়েছিল যে সবাই এই গানটির কভার করেছিল। তো এখন আমি একটা কভার, মানে এই গানের কভার নেহা কাক্কর করেছেন, তো সেটা আমি প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক,
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

You're listening to Taka FM 90.4. Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে, তবে বেশিক্ষণ সময় আর বাকি নেই, আমাকে চলে যেতে হবে। তবে তার আগে আপনাদের পাঠানো কমেন্টগুলো একটু পড়ে যাব, এবং সে কমেন্টগুলো পড়ার জন্যই কিন্তু আমি ফেসবুকের পেজে ঢুকেছি, মানে ঢাকা FM এর ফেসবুক পেজে ঢুকেছি। চাইলে আপনারা এখনও আমাকে কমেন্ট করতে পারেন, গানের রিকোয়েস্ট করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমি প্রথম যেই কমেন্ট এসেছে সেটা লিখেছেন হৃদয়শীল, ফরিদপুর থেকে। শুনছি, একটা গান বাজিয়ে দিও, লাকি আকন্দের নীল মণি হার গানটা। ওকে, যদি প্লেলিস্টে থাকে তাহলে অবশ্যই প্লে করে দিব। আচ্ছা, একটা মিনিট আমি একটু খুঁজে দেখি যে গানটা আছে কি না। লাকি আকন্দের লাল মণির হাট গানটি, ওকে আমি একটু সার্চ করছি। তার মধ্যে আরও একটি কমেন্ট পড়ে নেই, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। শুভ সকাল অমৃত বোস জি, শুভ সকাল আপনাকেও, এবং আশা করি আপনার আজকের গান এবং আজকের গল্প আড্ডা ভালো লাগছে। মেহের চৌধুরী গুলশান, ওকে এই জায়গাটা গুলশান নয়, মেহের চৌধুরী আপনি ভুল লিখেছেন। আরও একটা সুযোগ দিচ্ছি, এবার আপনি বলুন যে এই জায়গাটা কোথায়। আই মিন, মানে আমি যে ছবিটা দিয়েছি মর্নিং মাইকে সেটা আমি জিজ্ঞেস করেছি জায়গাটা কোথায়। ঢাকা শহরের খুবই জনপ্রিয় একটি জায়গা, সেটা আপনারা যদি জেনে থাকেন তাহলে বলুন। তো মেহের চৌধুরী লিখেছেন গুলশান, তবে এটা গুলশান নয়, আপনি আরেকবার ট্রাই করে দেখতে পারেন। সুবর্ণ কমেন্ট করেছিলেন যে আমি নাকি কমেন্ট পড়ি না, শুধু গান বাজাই, এক মিনিট কথা বলেন। এক মিনিটও কিন্তু অনেক কথা বলে ফেলি, এক মিনিটটাকে ছোট করে দেখবেন না। এক মিনিটে কিন্তু আমি অনেক গল্প করি, অনেক কথা বলি। যাই হোক, আপনি কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্ট পড়া হবে। জামাল মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? সাথেই আছে পুরোটা সময় জুড়ে, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে। অনেক ধন্যবাদ জামাল মিয়া কমেন্ট করার জন্য। আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই মেসেজ করছেন। আচ্ছা, মেসেজগুলো একটু দেখি। মেসেজ করেছেন, নাম লিখেননি, কেমন আছেন তানহা? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। লাস্টে 367 নামটি লিখবেন, গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন। আচ্ছা, তারপর আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আপু আমি আবিদা, লোকে বলে এই গানটা দাও আর কষ্টের গান দাও। কেন কষ্টের গান দেব? সকালবেলা এত কষ্টের গান শুনলে হচ্ছে মানে মন আরো খারাপ হয়ে যাবে। সকাল সকালটা একটু ভালো, মানে ফুরফুরা মনে শুরু করা উচিত, তাই না? ওকে, তারপরে এসএমএস করেছেন ফরিদপুর থেকে, শুনছি একটি গান বাজিয়ে দিও। ওকে, আপনি আবার কমেন্ট করেছেন একটু আগে, লাকি আকন্দের আছে। আমি লাকি আকন্দের গান লালমণিহার আচ্ছা, এই গানটা তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি কি মাইন্ড করবেন আমি যদি এই লাকি আকন্দেরই আরেকটি গান প্লে করে দিই, অন্য কোনো গান যদি প্লে করে দিই, তাহলে কি আপনি মাইন্ড করবেন? যদি মাইন্ড না করেন তাহলে আপাতত আমি অন্য একটি গান প্লে করতে চাচ্ছি। তা আমার কাছে লাল মণিহার গানটি নেই, ঠিক আছে? আপনি আমাকে মেসেজ করে জানান যে অন্য গান প্লে করলে কি আপনি খুশি হবেন কি না। যাই হোক, এই মুহূর্তে যে গানটি প্লে হচ্ছে সেটা হচ্ছে আমার সোনা বন্ধু শুভর। গানটি শুনুন, অনেক সুন্দর একটি গান, আর একটু পরে আমি ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আজকের মতো করে বিদায় নিতে হচ্ছে। আমি তানহা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, অনেক গল্প আড্ডা করেছি, অনেক সুন্দর সুন্দর মজার মজার গান প্লে করেছি এবং সকালের এই ওয়েদারে মানে একদম মেঘলা মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই মেঘলা সময়ে এবং এই ওয়েদারে আমার মনে হয় যে আজকের গান আড্ডা গল্প আপনাদের ভালো লেগেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার আপনাদের জন্য কিন্তু আমি সিনেমার সাজেশন নিয়ে আসি এবং বিভিন্ন সিরিজ ওয়েব সিরিজে মানে উইকেন্ড কাটানোর মতো কিছু অনুষ্ঠান প্রোগ্রামের নাম নিয়ে আসি। তো আমি কিন্তু একটু আগেই বলেছি যে আগামীকাল যেহেতু শুক্রবার, এই উইকেন্ডে আপনি চাইলে নাটক দেখতে যেতে পারেন। যাত্রা বিরতিতে একটি মঞ্চ নাটক হচ্ছে, তো সেখানে আপনি দেখতে পারেন এবার এই উইকেন্ডটা একটু অন্যরকমভাবে কাটাতে পারেন। এছাড়াও আপনি চাইলে বাসায় বসে যদি এই সময়টা কাটাতে চান তাহলে মির্জাপুর সিনেমাটি দেখতে পারেন। খুব বেশি হাইলাইটেড হচ্ছে এই সিনেমাটি এবং ব্লকবাস্টার হচ্ছে। তো যাই হোক, আপনাদের এই উইকেন্ড অনেক বেশি ভালো কাটুক এবং অবশ্যই ঢাকা FM 90.4 থাকবে আমাদের অনেক সুন্দর সুন্দর মজার মজার ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট এবং আমাদের পুরনো শো এর এপিসোডের পুরনো প্রচার ভিডিও, সেগুলো দেখতে অবশ্যই ঢাকা FM এর সাথে কানেক্ট থাকতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। বেশি বেশি করে আমাদের পোস্ট লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আমাদের 1 মিলিয়ন থেকে 2 মিলিয়নে নিয়ে যেতে হবে আমাদের ফলোয়ার্স। ওকে, তো চলুন আজকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ঠিক রবিবার সকাল 8টা বাজে এবং আমি হাজির হয়ে যাব এবং ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করতে হবে, আমার জন্য ওয়েট করতে হবে। ওকে, তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Action 10 Taka FM 90.4 মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 94.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

লেপি সুন্দরী হলো মন্ত আমার সুরি Walking like a boss lady, shaking all the cuties, man.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: বাইজা বুইজা তামা তামা
1: তো দেন তো মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি চলে
2: ওহো লিয়া লিছে রে
3: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: আপনার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

Shun 10 Taka FM 90.4 মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 0961199966।

0: আছে, রাগ কমলে ফোন করিস, তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো, কাল সন্ধে দেখা।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4:00।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। সবার সাথে 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Should I drop it low, man?

হ্যালো হ্যালো হ্যালো হ্যালো লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আর জি রিদম কিন্তু হাজির হয়ে গেছে লিসেনার্স। আজ পবিত্র বৃহস্পতিবার, হ্যাঁ পবিত্র বৃহস্পতিবার, উইকেন্ডের দিন, উইকেন্ড বাজ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকের এই বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার এই মুহূর্তটাকে রাঙিয়ে তোলার জন্য। লিসেনার্স আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আবারও কিন্তু হাজির হয়ে গেছি। নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা বিকেল, আর শুধু বিকেল বললে ভুল হবে, একটা বৃষ্টি ভেজা বিকেল। হ্যাঁ লিসেনার্স, বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আবারও যদি সেই বৃষ্টির গানে চলে যাই, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, সেই বানেতে ভাসবে আমি, ভাসবে আমার গান। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, সেই বানেতে ভাসবো আমি, ভিজবে আমার গান। বৃষ্টি আইলো রে হে, কোলেতে বসতে দিব, মুখে দেব পান। হেই, কোলেতে বসতে দেব, মুখে দেব পান। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজে বিকালেই কিন্তু হাজির হয়ে গেছি আমি আর জি রিদম। আশা করছি আমাদের এই সুন্দর সময়টা খুব বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে, আমাদের আড্ডাটা জমজমাট হয়ে উঠবে। আর আমি একটু এই শুরুর মুহূর্তে বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে উইকেন্ড বাজারের এই আড্ডায় যুক্ত হতে পারছেন। আপনিও কিন্তু আমার সাথে এই আড্ডায় কিন্তু হচ্ছে বিভিন্ন গল্প দিয়ে, আপনার না বলা কথা দিয়ে, আপনার বিভিন্ন ইনসিডেন্ট দিয়ে কিন্তু আমাদের এই সময়টাকে কিন্তু আরও জমিয়ে তুলতে পারবেন। সো আমার এই আড্ডায় কীভাবে জয়েন্ট হবেন আমি খুব বলে দিচ্ছি, যে মানে খুব ইজিলি কিন্তু জয়েন হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু পোস্টার পেয়ে যাচ্ছেন উইকেন্ড বাজার। অ্যান্ড সেখানে যদি কমেন্ট ড্রপ করে ফেলেন, আই প্রমিস আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো চলে আসবেন। আর আমি গতদিনও বলছি, এখনও বলছি, যে যারা আমার সাথে মূলত যুক্ত থাকতে চান, যারা আমাকে লিখেন, যারা আমার সাথে আড্ডায় যুক্ত হতে চান, অনেকে হয়তো বা জিজ্ঞেস করেন যে আমার মেসেজ কেন পড়ছেন না, বা আমার মেসেজ কি যায় না নাকি এই সেই। আমি সবার উদ্দেশ্যে বলবো যে যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা যারা আমাকে লিখতে চাচ্ছেন, একটু কষ্ট করে ফেসবুক পেজে চলে আসতে হবে। সেখানে যদি কমেন্ট করেন তাহলে আমি আপনার কমেন্ট পাবো। তাছাড়া আমার মনে হয় যে আসলে আপনার মেসেজ হচ্ছে আমি ওইভাবে অ্যাভেলেবল না, যার কারণে হয়তো বা মেসেজগুলো পাওয়া যাচ্ছে না। সো যারা লিখতে চাচ্ছেন একটু কষ্ট করে ফেসবুক পেজের কমেন্ট সেকশনে চলে আসবেন। তাছাড়া নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও লিখতে পারবেন। বাট আমি রিকোয়েস্ট করবো যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আছেন বা হচ্ছে মানে স্মার্টফোন আছে হাতে, একটু কষ্ট করে ফেসবুক পেজে চলে আসবেন। এতে করে হচ্ছে আমার নিজের জন্য একটু সুবিধা হয় আর কি। আর যারা একদমই পারছেন না বা যাদের হাতে বাটন ফোন, বাটন ফোনে কষ্ট করে আমাকে শুনছেন, মোস্ট ওয়েলকাম, নাম্বারে লিখেন, রিদম আছে আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত। যাই হোক, আমাদের একটা অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে, স্মার্টফোন ইউজার যারা আছেন বা আইফোন যারা ইউজ করছেন, আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আমাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা পেয়ে যাবেন। আপনি হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে গেলেই হবে, অ্যান্ড সার্চ করবেন যেটা, সেটা হচ্ছে ঢাকা FM 90.4। অ্যান্ড ডাউনলোড করে ফেললে আল্লাহ সাপাত, খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদেরকে শুনতে পারবেন। তো যাই হোক, আশা করছি দেরি না করে আমাদের এই আড্ডায় যুক্ত হয়ে যাবেন। ফোনটা হাতে নিয়ে জানিয়ে দেন কোত্থেকে যুক্ত আছেন রিদমের সাথে। লিসেনার্স, আজকের এই দিনটাতে আমাদের খুব সুন্দর একটা আড্ডা হবে। কালকের ছুটির দিনটা কে কী করবো আমরা সেই বিষয় নিয়ে গল্প করবো। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই থাকবেন। আর এই সুন্দর বিকেলটাকে, এই উইকেন্ড বাজের বিকেলটাকে আমরা একটা মুভির গান দিয়ে, বাংলাদেশের একটা মুভির গান দিয়ে শুরু করব। বাংলাদেশের কোন মুভি? তাণ্ডব। তাণ্ডব মুভিতে কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আর আজকে অবশ্যই জানেন যে প্রতিটা বৃহস্পতিবারই কিন্তু আমাদের মুভি নিয়ে কিন্তু বেশ জমি আড্ডা হয়। সো আমরা মিডিয়া নিয়ে কথা বলবো, আমরা মুভিজ নিয়ে কথা বলবো, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। আশা করছি অবশ্যই সবাই এগুলোতে থাকবেন এবং আমাদের এই আড্ডায় আপনারা যুক্ত থেকে এই আড্ডাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলবেন। সো এখন আমরা তাণ্ডব মুভির প্রীতম আর জেফারে করা একটা গান দিয়ে আজকের বিকালটা শুরু করব, লিচুরো বাগানে। হ্যাঁ, সাকিবের খুব সুন্দর একটা মুভি। অ্যান্ড এখানের যে পার্টটা, লিচুরো বাগানে, এই এই এই গানটা এই গানটা এই গানটা কিন্তু মানে খুব বেশি ইন্টারেস্টিং করে তুলেছে এই মুভিটাকে। মানে পার্সোনালি আমি যদি বলি যে একটা গানের কারণে কিন্তু পুরো মুভির প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। সো লিচুর বাগানে দিয়েই আজকে আমাদের বিকালটা শুরু করে দিচ্ছি বাই প্রীতম অ্যান্ড জেফার। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আপনারা শুধু গানটা এনজয় করতে থাকেন লিসেনার্স।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাড়ি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: Nation, X Station.

Listeners, welcome back again. This is RJ Rhythm here. Apna shunchen apnader priyo station Dhaka FM 90.4. Aaj pobitro brihospotibar ar pobitro brihospotibari kintu ei weekend buzz niye hazir hoye gelam. Listeners, brihospotibar mani kintu amader ei weekend buzz and ei weekend buzz ke jomano mani hocche amar bondhu bandob orthat ei mic er opor prante apnara jara achen. যাই হোক লিজার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন, মেসেজ করছেন, লিখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মোটামুটি আজকে অনেক আগে থেকেই অনেকে যুক্ত হয়ে গেছে। ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন সবাই, আমি একটু বলে দিচ্ছি আবারও যে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসলে কিন্তু আমার একটু ইজি হবে। হ্যাঁ, সো ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু হচ্ছে আমি আমার পোস্ট পেয়ে যাবেন অ্যান্ড পোস্টে যদি কমেন্ট করে ফেলেন কমেন্ট সেকশন থেকে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। যাই হোক, আমার খুব সুন্দর একটা ছবি কিন্তু আমি উইকেন্ড বাজে দিয়ে দিয়েছি অর্থাৎ ফেসবুক পেজে আর কি। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফেসবুকে যে ছবিটা দিয়েছি এটা হচ্ছে, এটা এই ছবিটা কোথায় তোলা সেটাও একটা কোয়েশ্চেন রাখলাম, দেখি কেউ বলতে পারেন কি না। যাই হোক, আর এই ছবিটা একটু দেখবেন, এই ছবিটা দেখে আমাকে একটা কমপ্লিমেন্ট দেন যে আমাকে নায়ক হিসেবে বানাবে নাকি ভিলেন হিসেবে মানাবে। যদিও হাসিটা কিন্তু একটু ভিলেন টাইপ, ভিলেন হলেও খারাপ হয় না আই গেস। তারপরও একটু দেখেন, আপনারা অবশ্যই আইডিয়া দিবেন, কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছি কিন্তু আফজাল হোসেন সোহেল, আসসালামু আলাইকুম রিদম ভাই, শুভ বিকাল, শুভ বিকাল। বৃষ্টির গানটা দিয়েন না ভাই, কক্সবাজারে প্রচুর রোদ, প্রচুর গরম, কি বলেন, তাই নাকি? ঢাকায় তো সারাদিন ব্যাপী আজকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি একটা ভালো কথা মনে করেছেন, আমি পুরো বাংলাদেশের, পুরো বাংলাদেশের যে যেখান থেকেই অবস্থান করছেন না কেন আমাকে একটু আপডেটটা দিবেন তো যে বর্তমানে কোথায় এখন কেমন ওয়েদার, কেমন যাচ্ছে, মানে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আর কি, যে শুধু কি ঢাকাতেই বৃষ্টি হচ্ছে নাকি অন্যান্য জায়গায়ও বৃষ্টি হচ্ছে। গতকাল কিন্তু সেই গরম ছিল, বাট আনফর্চুনেটলি রাতের পর থেকে কেমন একটা বৃষ্টি নামলো এবং তারপর থেকে মোটামুটি ওয়েদার একটু ঠান্ডা আছে বলা চলে। আচ্ছা, এমডি জাকারিয়া হোসেন ভাই কিন্তু চলে এসেছে, আসসালামু আলাইকুম মৃত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কমেন্ট সেকশনে আছে আমার সাথে কে আছে, আফ্রিদা ওয়াসিমা, ভাই তুমেরা কই না হোকে ভি কুস লাগে, সংটা কি প্লে করা যাবে? আচ্ছা, যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন অবশ্যই আফ্রিদা ওয়াসিমা। তহিদুল ইসলাম আছে আমার সাথে, দেখা যাচ্ছে আছি পুরোটা সময় জুড়ে বস, থ্যাংক ইউ সো মাচ বস। কমেন্ট সেকশনে চলে এসেছে অমৃত বোস দাদা, শুভ বিকেল, এখানে জোরদার বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কলকাতায়ও বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগলো শুনে। আফ্রিদা ওয়াসিমা আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি আফজাল হোসেন সোহেল আছে আমার সাথে, তারপর উমের রেহান চলে এসেছে, উমের রেহানকে মনে হয় বেশ কিছুদিন পর পেলাম। শুভ বিকেল রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন উমের রেহান? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আজকে প্রথম থেকেই আছি, প্রথম থেকে আছেন কে, আপনার নামটা কি? নামটা তো লিখেন নাই, নামটা লিখলে খুব খুশি হতাম। রংপুর থেকে দেখা যাচ্ছে আদিত্য যুক্ত হয়ে গেছে আমার সাথে, ওকে আদিত্য মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এদিকে কিন্তু আরো অনেকেই যুক্ত হয়ে গেছে, বাবারে আজকে অনেক আগে থেকেই মেসেজ আসা স্টার্ট হয়েছে। হ্যালো রিদম ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নুসাইফার, ওকে রংপুর থেকে নুসাইফা আছে আমার সাথে। সাইদুল ইসলাম সোহাগ আছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো। রিদম খন্দকার ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনি কাল আমার নাম বলতে পারেননি, আপনার বন্ধু বন্ধুকে ভুলে গেলেন, ডেমরা থেকে এখন বলেন আমি কে, ডেমরা থেকে তো অনেকেই যুক্ত হয়, ডেমরা থেকে আই গেস রাহেলা খাতুন হতে পারে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে তাসনিম যুক্ত হয়ে গেছে, আজকে আমার মনটা খারাপ, তুমি যদি কদম গানটা দাও তাহলে আমার মনটা ভালো হবে। আচ্ছা, কদম গানটা যদি আপনি প্লেলিস্টে থাকে আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আর যেহেতু আসলে বৃষ্টি ভেজা একটা বিকেল বা বৃষ্টি ভেজা একটা মুহূর্ত, কদম গানটা যে কোনো সময় চলে আসতে পারে। সো স্টে টিউনড উইথ ঢাকা এফএম 90.4। জিনিয়া চলে এসেছে দেখা যাচ্ছে, আর যে বাসার সবাই ভালো আছে, জীবনের ইচ্ছেগুলো অল্প কিন্তু সবগুলো না পাওয়ার গল্প। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা লিখেছেন, ওরে বাবা, ও বাবা বাবা, ছোট একটা লাইন তবে মিনিংটা অনেক ডিপ, জীবনের ইচ্ছেগুলো অল্প কিন্তু সবগুলো না পাওয়ার গল্প। আসলেই না পাওয়ার মধ্যেও কিন্তু শান্তি আছে। যাই হোক, এটা আসলে বোঝানো পসিবল না, এটা টোটালি আসলে মানে একটা ফিল করার মতো একটা ব্যাপার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে মোহনা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে তুবা যুক্ত হয়ে গেছে। শোনো লাভ বার্ড, আমি তোমাকে বলতে চাচ্ছি তোমাকে মেয়েদের কোন জব ভালো লাগে বা তুমি কোন জব পছন্দ করো। এরকম আসলে কখনো ভাবিনি, ব্যাপারটা কি মানে ব্যাপারটা হচ্ছে লাইক
মেয়ে যেই জবগুলোতে আসলে মেয়েদের একটু সিকিউরিটি থাকবে বা হচ্ছে সব ধরনের সুবিধা থাকবে, বা দেখা গেছে তারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অফিসে জয়েন করতে পারছে, আবার বাসায় ব্যাক করতে পারছে, অফিসের পাশাপাশি সংসার করতে পারছে, সেই জবগুলো প্রেফারেবল আই গেস। আচ্ছা, নিশি যুগ দেখা গেছে আমার বিআইন সাহেব। বিআই সাহেব কেমন আছো? কালকে পুরো সময় থাকতে পারিনি, আজকে পুরো সময় থাকবো, কিন্তু দুঃখের বিষয় ফোনে শুধু 5 টাকা আছে, জানি না কয়টা এসএমএস যাবে। তুমি আবার মনে করো না যে পুরো সময় থাকবো না, থাকবো শেষ পর্যন্ত, বিআই বলে কথা। ওরে বাবারে, লাইফে একটা বিআইন পেয়েছি, বেশ। আচ্ছা, যারা নাম্বার লিখতে পারছেন না, আপনাদের জন্য ইজি সলিউশন দিয়ে দিয়েছি, ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, সেখানে উইদাউট এনি খরচ, উইদাউট এনি টাকা আপনারা কিন্তু মেসেজ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, যারা যুক্ত আছেন, যারা লিখছেন ফেসবুকে চলে আসেন, আপনি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে আরেকটা গানে চলে যাব আমরা, আর খুব জলদি ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে শিবলু আলে আর ইমনের করা একটা গান, যেটা কিছুদিন আগেই হচ্ছে কোক স্টুডিও থেকে কম্পোজ করা হয়েছিল। দেখা না দিলে বন্ধু কথা কইও না, খুব সুন্দর একটা গান। আর ওই যে এরপর যে লাইনগুলো আছে এখানে, বারোহ মাসে বারোহ ফুল রে ফুইটে থাকে ডালে রে, এই পন্থে আইসে নাগর পড়তি সন্ধ্যা কালে, কুনবা দেশে থাকে ভুমরা কুনবা গানে বসে, কত রঙের মধু খাইতে উইরা উইরা আসে। এই গানটা বেশ ভালো লাগে আমার কাছে, আমি খুব এনজয় করি। সো আমি সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি আপনিও এনজয় করবেন, আর খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ढाका FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। আমরা কিন্তু দেখতে দেখতে প্রথম ঘন্টার শেষ পর্যায়ে চলে এসেছি, খুব জলদি সময়টা চলে যাচ্ছে। তবে তবে তবে তবে তবে রিদম কিন্তু আছে আপনাদের সাথে একদম পুরো সময় জুড়ে, অর্থাৎ 8টা পর্যন্ত আছি। জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি সরাসরি এখন আমাদের কমেন্ট সেকশনে একটু চলে যাব। দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, যারা আমাকে লিখছেন সবাই একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন, তাহলে হয়তো আমাদের আড্ডাটা আরও বেশি জমে উঠবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এদিকে কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে আমার সাথে আফজাল হোসেন সোহেল ভাই আছেন কক্সবাজার থেকে, অমৃত দাদা আছে, আফ্রিদা ওয়াসিমা আছে, তহিদুল ইসলাম আছে, জাকারিয়া ভাই আছে আমার সাথে দেখা যাচ্ছে, হামিদুর রহমান কমেন্ট করেছেন, সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম হামিদুর ভাই, উমের রেহান আছে কমেন্ট সেকশনে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি রিদম ভাইয়া। আচ্ছা উমের রেহান, মাঝে মনে হয় দু একদিন পাইনি আপনাকে, কোথায় ছিলেন, ব্যস্ত ছিলেন নাকি? নরসিংদীতে মেঘময় আকাশ, এই বুঝি নামবে বৃষ্টি। যাই হোক, বৃষ্টি নামুক, সব জায়গায় একটু শান্তি নেমে আসুক, এটাই চাই, এটাই চাওয়া। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে আছে সৈয়দা ফারহানা, হাই ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফারহানা। উমের রেহান লিখেছে আপনাকে তো পুরাই তামিল হিরো লাগছে। আচ্ছা, এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ছবিটা কোথায় তোলা সেটাও জানাবেন, দেখি কেউ চিনতে পারেন কিনা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সৈয়দা ফারহানা লিখেছে, চিনতে পেরেছেন, বলেন তো আমি কে? আপনি সৈয়দা ফারহানা আর কে হবেন? খবর কি ভাই আপনার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইমরান তুহিন চলে এসেছে কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে, হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হামিদুর ভাই আছে দেখা যাচ্ছে আমার সাথে। এদিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমার সাথে মুসলিমা পিঠাঘর থেকে যুক্ত হয়েছেন মোশারফ হোসেন মহারাজ, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবো নরসিংদী। ওরে বাবা, সেই নরসিংদী থেকে। যাই হোক, এই মুসলিমা পিঠাঘর প্রায় কিন্তু আমাদের সাথে যুক্ত থাকে। আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে মোশারফ হোসেন মহারাজ ভাই,

শুধু কি যুক্তই হবেন, পিঠা কি খাওয়াবেন না কখনো? বুঝলাম না। প্রতিদিন পড়ি, প্রতিদিন এই পিঠার নামটা শুনি, পিঠার নামটা দেখি, এগুলো দেখার পর তো ক্ষুধা লাগে। তারপরে দিকে দেখতে পাচ্ছি রিদম ভাই হামে মেসেজ করিয়ে কে এটা। ওকে, আমার সাথে এদিকে যুক্ত আছে আদিত্য। আচ্ছা, আমার সাথে যুক্ত হয়ে গেছে আরও একজন, কে আছেন? নামটা তো লিখে না, এই নামটা লিখলে খুব খুশি হতাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মেসেজেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে কে কে কে কে। হাই রিদম ভাই, কেমন আছো? শুভ বিকাল, শুভ বিকাল। আচ্ছা, শুভ বিকাল মিষ্টি ভাইয়া। হ্যালো হ্যালো, কেমন আছো? জানো আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই। কেন, কি হয়েছে আপনার হঠাৎ করে ডক্টরের কাছে যাওয়া? ভাইয়া তুমি কখনো চট্টগ্রাম আসোনি? জানাতুল হীরা, জানাতুল হীরা, চট্টগ্রাম তো বেশ কয়েকবার যাওয়া হয়েছে, সেটা কাজের উদ্দেশ্যে হোক এমনি হোক, বাট ওইভাবে আসলে কখনো মানে ঘুরতে যাইনি। কাজে যাওয়া হয়েছে, বাট একটা থাকে না যে ঘুরতে যাওয়া বা ঘোরার উদ্দেশ্যে যাওয়া, এরকমভাবে কখনো যাওয়া হয়নি এখন পর্যন্ত। ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়, হোয়াট অর্থ কি? ভাইয়া শান্তি নরসিংদী থেকে। হোয়াট অর্থ কি? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে বোকার মতো কোয়েশ্চেন করলে উত্তর দিব কি। হে রিদম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আম ডুইং গুড। কে আছেন আমার সাথে? কিউরিয়া সঞ্জিদা, অনেকদিন পর। আপনার কালকের কাপল ডাক পিকটা অনেক জোর ছিল, আমি ওটা আমার স্টোরিতে শেয়ার করেছি। এমন কিউট কিউট পিক বেশি বেশি পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে, হাসের ছবিটা কিউট লেগেছে, কেন আমাকে কিউট লাগে না? বুঝলাম না, রিদম কি একটু কিউট না? এটা কোনো কথা? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সিলেট থেকে তানজিনা যুক্ত হয়ে গেছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। মুত্তারিনা ইসলাম সুমনা আছে আমার সাথে, খুব অসুস্থ তাই শুনতে পারিনি, আজ পুরোটা সময় শুনবো। এখন কি সুস্থ আছেন? আর রিদম থাকলে আসলে অসুস্থতা আমার মনে হয় ভুলে যাওয়ার মতোই একটা ব্যাপার। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বদরগঞ্জ থেকে আছে নীতু আমার সাথে, ওকে। তারপর এখানে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে কে আছে কে আছে, রায়হানাম, রায়হানাম, ওকে রায়হানাম। তোমাকে সবসময় শুনি, আজ ফার্স্ট টাইম SMS করলাম, লাভ ইউর ভয়েস অ্যান্ড ইউ। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না? লামিয়া, এত ভালোবাসা, এত ভালোবাসা দিয়ে কী হবে? কেমন আছেন? হার্টবিট, হার্টবিট, ওরে বাবারে, ও কি কিউট নাম। হ্যাঁ মাহিয়া, এই নামটা বেশ পছন্দ হলো আমার, হার্টবিট। নমস্কার দাদা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শ্রীতা, শ্রীতা যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। কাল খুব খারাপ লেগেছে, কিছু বলতে চেয়েছিলাম আর আপনিও বলতে বলেছেন, তাই বলেছিলাম, কিন্তু বলে কি হলো, একটু করে পড়েও দেখলেন না, শুধু নামটা পড়ে শেষ করে দিলেন। আচ্ছা শ্রীতা, শুনেন, আমি সবার মেসেজই পড়ি, হয়তোবা অনেক সময় সেটা অনলাইনে বা এই যে অন ইয়ারে এসে সেটা পড়ার মতো আসলে স্কোপ থাকে না, যেহেতু আমাদের একটা সময় স্বল্পতা থাকে, বাট আমি পড়েছি, আমি আপনার মেসেজ পড়েছি। সো এখানে আসলে আমার মনে হয় যে রং ভাবার কিছু নেই। ভূত দাদা, অমানিশার কোথায়? অমানিশার জন্য একটা গল্প দেই এই নাম্বারে। ভূত দাদার রনি সাফি নানাই কি দেখব? আচ্ছা আপনি দিয়ে রাখেন, আমি অবশ্যই আফরিন সেই ঘটনাটা হচ্ছে অমানিশায় নিয়ে আসার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি দিয়ে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে রাখতে পারেন, বা আমাদের এখানে নাম্বারেও দিয়ে রাখতে পারেন। যাই হোক, আমরা এই মুহূর্তে আরেকটা গানে চলে যাব, আর অনেকেই কিন্তু যুক্ত আছে। সালিহুর রহমান ভাই যুক্ত আছে, সালিহুর রহমান ভাইকে বেশ অনেকদিন পর পেলাম, আমি যুক্ত হলাম ফয়েজ, ফয়েজের পাড়া থেকে, কালুপাড়া, বদরগঞ্জ, রংপুর থেকে। কেমন আছেন? আমাদের বেশ ভালো আছে। আপনি এতদিন কোথায় ছিলেন সালিহুর ভাই? আপনাকে বেশ অনেকদিন পর পেলাম। যাই হোক, একটা গানে চলে যাচ্ছি লিসনার্স, পলাশের করা আমার বাড়ি অ্যালবামের, পিড়িতে শান্তি মিলে না। পিড়িতে তাহলে কী মিলে? শুধুই কষ্ট। যাই হোক, আমরা সেটার উত্তরটাই শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
2: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
3: মানে কি?
2: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
3: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
1: এক নেশন এক স্টেশন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অনলাইন অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গেলাম। দ্বিতীয় ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজি রিদম আপনাদের সাথেই কিন্তু আছি। 6:01, দ্বিতীয় ঘন্টাও শুরু হয়ে গেল অ্যান্ড আশা করছি আমাদের এই আড্ডাটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন লিসেনার্স। আর আমি যদি বলি, কিছুক্ষণ পর আমি কিন্তু তিনটা কনসার্টের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে বাংলাদেশের ভেতর কিন্তু তিনটা কনসার্ট হয়ে যাচ্ছে, যে কনসার্টগুলো আপনারা কিন্তু খুব ইজিলি এনজয় করতে পারবেন। অ্যান্ড আমার মনে হয় যে এই কনসার্টগুলো আপনাদের ভালো লাগবে বা আপনারা হয়তোবা এখানে যাওয়ার মতো একটা ইচ্ছে প্রকাশ করবেন। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের কনসার্ট নামানো হয় বা মিউজিক ব্যান্ড যারা আছে তাদের প্রচেষ্টায় কিন্তু বিভিন্ন ধরনের কনসার্ট করা হয়। তবে দেখা যায় কি, বর্তমান সময়ে সব থেকে মানে যেই সমস্যাটা বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটা মাইনাস পয়েন্ট থাকে। দেখা যায় অনেক সময় অনেক কনসার্ট কিন্তু সাকসেসফুল হয় না, কিছু কনসার্ট আছে যেগুলো হয়তো বা শুরু হওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যায়, বা দেখা গেছে কিছু কনসার্ট আছে যেগুলোতে অনেক ধরনের যা ঝামেলা হয়, ঢুকতে ঝামেলা, বসতে ঝামেলা, গান এনজয় করতে ঝামেলা বা আর্টিস্টদের নিয়ে ঝামেলা। সো সেগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই সেপ্টেম্বর অক্টোবরে তিনটা কনসার্ট আছে, কার কনসার্ট, কে কে থাকছে সেই কনসার্টে, সেগুলো নিয়ে কথা বলবো। তার জন্য সেটা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে রিদমের সাথে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। আমি সরাসরি এখন একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু আজকে অনেকেই আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে রিদমের রিকোয়েস্ট রেখেছেন এবং রিদম রিকোয়েস্ট করার সাথে সাথে সবাই ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসছেন। এর থেকে ভালো লাগার মতো বিষয় আর হতেই পারে না। যাই হোক, এখনও বলছি যারা আমাকে লিখছেন, নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন, যদি চান যে আমার সাথে আড্ডা দিবেন বা আমার সাথে আপনার গল্পটা জমে উঠবে তাহলে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন। আচ্ছা, এদিকে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। নুসরাত জাহান্তুবা লিখেছে, ভাইয়া আপনার কি শিনু পাগলির কথা মনে আছে? বিয়ে করবেন কি না বললেন না তো, শিনু পাগলি আর রিদম পাগলার প্রেম কাহিনী। আচ্ছা, সৈয়দা ফারহানা আছে, দেখা যাচ্ছে, জানেন আজকে আমি জ্বর নিয়ে 45 মিনিট বৃষ্টিতে ভিজেছি। আচ্ছা, এটার জন্য তো একটা বকা ডিজার্ভ করেন আপনি, জ্বর নিয়ে আবার 45 মিনিট বৃষ্টিতে ভিজেছেন সেটা আবার বলছেন, হ্যাঁ এত বড় সাহস হয়ে গেছে আপনার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আবার মানে সে বৃষ্টিতেও ভিজেছে আবার গানও শুনতে চায়, কমেন্ট করেছে জাদুকর ভাই প্রীতম হাসান এই গানটা পসিবল হলে প্লে করে দিন। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি সৈয়দা ফারহানা আরও লিখেছে, কোথায়, আচ্ছা নাজিয়া ইসলাম যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নাজিয়া। ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন সবাই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমার সাথে এদিকে যুক্ত আছে কে কে কে কে, মনিরা যুক্ত হয়ে গেছে আমার সাথে। ওকে মনিরা, হ্যালো, কথা বলতে একটু কষ্ট হচ্ছে কেন জানি, মানে ভয়েসটা আজকে মানে যেটা মনে হচ্ছে হয়তো আজকে গলা টলা ভেঙে যেতে পারে এরকম একটা ফিল পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। তারপর আমার সাথে দেখা যাচ্ছে এদিকে যুক্ত আছে কে আছে, পারমিতা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে। একটা প্রশ্ন ছিল, বলবা তোমার সবচেয়ে ভালো ফ্রেন্ড কে? আচ্ছা, আমার সবথেকে ভালো ফ্রেন্ড, আমি একটা কথা বলি, আমার আসলে স্পেসিফিক কোনো ভালো ফ্রেন্ড নাই। হ্যাঁ, আই সোয়ার আমার আসলেই মানে এরকম থাকে না যে স্পেসিফিক একটা পার্সন বা স্পেসিফিক একটা ফ্রেন্ড, আমার এরকম কোনো ফ্রেন্ড নেই। বাট আনফর্চুনেটলি আমার লাইফে যতগুলো ফ্রেন্ড আছে সবার সাথে আমার একটা বেস্ট সম্পর্ক বলা চলে আর কি, মানে থাকে না যে প্রতিটা পার্সনের সাথে আমার খুব ক্লোজ হার্টেড পার্সন, মানে ক্লোজ হার্টেড রিলেশন এরকম আর কি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে লুবানা যুক্ত গেছে চট্টগ্রাম থেকে। রিদম, একটা ব্যাপার কি জানো, ধরো আমি চুপচাপ অনুষ্ঠান শুনছি বাট আমার উপস্থিতি শো করিনি, মানে কোনো মেসেজ পাঠিনি, তারপর যখন কোনোভাবে আমার নাম ধরে স্মরণ করা হয় তখন মনে হয় সমস্ত আনন্দ যেন রঙিন প্রজাপতি হয়ে আমার চারপাশে আমাকে ঘিরে নৃত্য করছে।
এই যে ভালোবাসাটা, এই ঠিক অনুভূতি, সেম অনুভূতিটা আমিও পাই যখন আপনারা যুক্ত হয়ে যান, যখন আপনারা চলে আসেন আমার এই আড্ডায়, তখন আমার মনে হয় যে আমার চারপাশে কিছু প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, আমার চারপাশে তারা আনন্দে মুখরিত হয়ে উঠেছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে রাফি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তুমি বন্ধি খেয়ালে, আচ্ছা সরি, শূন্যতায় পূর্ণ আমি, তুমি বন্ধি খেয়ালে, অনেক কথা বলার আছে সেগুলো এখন নীরবতার দেয়ালে। জিনিয়া, জিনিয়া আপনি কি বইটুই লিখছেন নাকি? খুব সুন্দর সুন্দর কথা লিখছেন দেখা যাচ্ছে। ভাই, তোমার অভিসারে গানটা প্লে করা যাবে? আচ্ছা, যদি থাকে প্লে লিস্টে পেয়ে যাবেন। গাইবান্ধা থেকে মাইয়া সুমাইয়া, সরি মায়া সুমাইয়া সুমি সুমু সুমু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকে যুক্ত হয়ে গেছে আমার সাথে তাজবিন, তাজবিন মহাখালী থেকে। ওকে মহাখালী, আমার বাসা তো নাখালপাড়ায়। আপনার কণ্ঠ, কথা বলার ধরুন আমার একসময় প্রিয় মানুষের মতো, তাই আপনাকে একটা অনুরোধ করি, আয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত আছে না হলে গানটা গেয়ে শোনাবেন। এই গানটা আমারও খুব পছন্দের একটা গান। আচ্ছা, এই গানটা আমি করবো অবশ্যই, আমরা দেখি, আমি যেহেতু একটু পর আমাদের আজান আছে, আমার মনে হয় এখন একটা ব্রেকে চলে যাওয়া উচিত। আমি আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে, আপনার এই মন রক্ষার্থে আপনাকে একটু হলেও দুই লাইন হলেও গানটা গেয়ে শোনানোর জন্য। বাট এখন এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি আমরা। আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে সাইফ জোহানের, কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে। হ্যাঁ, পঁচিশে অনেকেই মারা যায়, আর সেই নিয়েই কিন্তু মূলত সাইফ জোহানের এই গানটা। পুরো গান ঝরেই কিন্তু আসলে অনুভূতি এবং এই অনুভূতির বহিঃপ্রকাশ। তো আমি এত কথা না বাড়িয়ে সোজা গানটাতে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন। মাগরিবের আজানের পর খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন, লিসেনার্স।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

বলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি।

তুমি ক্ষমা করে দিও আমায়। ও লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আর জুড়িদম কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন। 6:29 দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, খুব জলদি সময়টা কেটে যাচ্ছে, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। আচ্ছা, গানটা কেন করেছিলাম, একটু আগে একজন বলছিল যে সেই তুমি গানটা শুনতে যাচ্ছে। আসলে সেই তুমি গানটা, এটা আমাদের এলআরবি বা আয়ুব বচ্চু স্যারের করা, তার কণ্ঠে এই গানটা বেস্ট। এই গানটা আসলে আমার মনে হয় যে এই গানটাকে কেউ কম্পিট করতে পারবে না, এই গানটা কেউই আসলে তার মতো ফুটিয়ে তুলতে পারবে না। যাই হোক, একটু চেষ্টা করলাম আর কি, ছোট একটু চেষ্টা করলাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য। অবসান ভাই আছে আমার সাথে, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি আমার উইকেন্ড কাটাতে গুলু স্ত্রী আর ছেলের কাছে। ও শুনছি, যাক অনেক অনেক দোয়া রইল আপনার ফ্যামিলির জন্য, আপনার বাবুর জন্য। আশা করছি আপনার এই উইকেন্ড খুব স্পেশাল কাটবে, আর উইকেন্ডটাকে স্পেশাল করার জন্যই কিন্তু আজকের রিদম হাজির হয়ে যায় উইথ উইকেন্ড বাজ। আচ্ছা লিজেনার্স, এদিকে আমার সাথে আরও যুক্ত আছে, কি আছে, কেমন আছো? তোমার শুক্রবার ও শনিবার কি কোনো শো হয় না? আমি কুমিল্লা জেলা তিতাস থানার বন্দরামপুর গ্রাম থেকে আফিফা মুবাশিরা, সামিহা। ওকে সামিহা, আমার শুক্রবার শনিবার কোনো শো থাকে না, শুক্রবার আগামীকাল, অর্থাৎ আগামীকাল যেহেতু শুক্রবার, আগামীকাল ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন, অর্থাৎ শুক্রবার আবার আমাকে রিদমকে কিভাবে পাবেন সেটাই তো। আচ্ছা, আগামীকালকে যে অমানিসা যাচ্ছে, মোস্ট প্রবলি আমি অমানিসায় থাকছি, সো দেখা যাক, এখন পর্যন্ত বলতে পারছি না। রাত 11:00 অবশ্যই ঢাকা এফএম 90.4 টিউন করবেন, রাত 11:00 রিদম হয়তো বা কালকে অমানিসায় থাকছে ভূতের ঘটনা নিয়ে, জীবনে ঘটে জানা ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনাগুলো নিয়েই রিদম হয়তো বা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। তো আশা করছি শুক্রবারে পেতে পারেন, তবে শনিবারে কোনো শো নেই আপাতত, রবিবার থেকে আবার ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন, রবিবার তো অবশ্যই স্পেশাল শো, সানডে ফানডে। আচ্ছা, পল্লবী থেকে যুক্ত হয়ে গেছে নাগেশ্বরী, দাদা কী অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, তারপরে দিকে দেখতে পাচ্ছি আমার সাথে মন যুক্ত আছে, রিদম ভাই আপনি এসএমএসগুলো এত ভাব ধরে পড়েন কেন, মেয়েদের পটানোর জন্য নাকি অন্য কোনো কারণে? আমাকে কিন্তু পটাতে পারবেন না, কারণ আমি পটে যাওয়ার মতো মেয়ে নই। ইতি মুন, আচ্ছা মুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মনে হচ্ছে। যাই হোক মুন, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে, নুসাইফা আছে, ওকে নুসাইফা, হ্যালো হ্যালো। তারপর এদিকে দেখতে পাচ্ছি আফরিন আছে, ভালো লাগছে না লিখবো না। আফরিনের মুড আর বাংলাদেশের ওয়েদার বর্তমানে সেম, মানে কখন কোন পজিশনে কোন সিচুয়েশনে চলে আসে বলাই যায় না, এরকম একটা অবস্থা। আচ্ছা জানেন ভাইয়া, আপনাকে কালই কথা বলতে চাইনি, আমি খুবই দুঃখিত ভাইয়া। ও আচ্ছা, বুঝতে পারছি, কেমন আছেন? রুবি পূর্ব নবনী দাস গঙ্গাছড়া রংপুর থেকে, ওকে ওকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। রিদম তার জায়গা থেকে কিউট, কিউট না ভাবার কিছুই নেই, বাট ইউ নো মি দ্যাট আই লাভ অ্যানিমেলস অ্যান্ড ওই পিকটা অনেক জোস। ওকে আচ্ছা, আমি ওই হাঁসের একটা ছবি ছেড়েছিলাম সেটার কথা বলছি আর কি, কিউরিয়াস সঞ্জিদা। আচ্ছা জিনি আছে আমার সাথে, দেখা যাচ্ছে মনের কথা জানো নাকি, আমার জীবনের ঘটে যাওয়া কথাগুলো লিখবো ভাবছি, কিন্তু বইটার নাম কি হবে সেটা ভাবছি, আর তোমায় শুনছি, হিরোটা কিন্তু তুমি, বলো তো কী নাম রাখা যায়? আচ্ছা আপনার বইয়ের নাম কী রাখা যায়? বইয়ের নাম হচ্ছে ভালোবাসা, বইয়ের নাম হচ্ছে অনুভূতি, এরকম কিছু রেখে দেন। আপনাকে বিটিএস সুগার মতো মনে হয়, বিটিএস মানে যেমন বলে ইয়াং ম্যারিমি, তেমন আপনার লিসেনাররা বলবে রিদম ম্যারিমি, শান্তি। আচ্ছা গান শুনতে চাই, যে ফুল লাগে পুজোর কাজে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই প্লেলিস্টে থাকলে পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে, মিষ্টি যুক্ত আছে আমার সাথে। মিষ্টি ভাই জানো আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই পৃথিবীতে আর থাকবো না, এরকমটা কেন মনে হবে? আমি জানি না হালিমা, আসলে এই ব্যাপারটা ভাবার কী কারণ বা এই ব্যাপারটা ভাবার কী রিজন আই ডোন্ট নো। যাই হোক, পৃথিবীতে বাঁচতে হবে, পৃথিবীতে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছে, সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে, কোনো রিজনই। সো পৃথিবীতে বাঁচতে হবে, আপনার লাইফটাকে এক্সপ্লোর করতে হবে, পৃথিবীতে বেঁচে থাকার রিজনটা এক্সপ্লোর করতে হবে, তাহলেই আমার মনে হয় লাইফটা সাকসেসফুল হয়ে যাবে। আর এদিকে ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে দেখা যাচ্ছে, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন, আর যারা লিখছেন কষ্ট করে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, সেখান থেকে আমার মেসেজ পড়তে খুব বেশি ইজি হয়। সো আপনাদের অপেক্ষায় রইলাম, এই মুহূর্তে আরেকটা গানে চলে যাবো, যেহেতু এত সুন্দর সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যা করিয়ে কিছুক্ষণ পর আবার রাত্রি হয়ে যাবে, আমার মনে হয় সন্ধ্যার এই মুহূর্তে সন্ধ্যার একটা গানে যাওয়া উচিত। আমরা এখন
অর্ণব, সুনিধি আর আদিত্যের করা একটা গান শুনবো, সন্ধ্যা তারা। খুব সুন্দর একটা গান, আর গানটা আশা করছি এনজয় করবেন। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন রিদমের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমার আইটি ইন্টারনেট কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে।

আমার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amariit.com.bd। আমার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দ্বিতীয় ঘন্টারও শেষ পর্যায়ে আছি, 6:44। খুব জলদি সময় কেটে যাচ্ছে। যাই হোক, আমি এই ঘন্টার শুরুতে বলছিলাম যে আমাদের জন্য, আমরা যারা কনসার্ট লাভার যারা আছি, আমরা কনসার্টে অ্যাটেন্ড করতে পছন্দ করি, কনসার্ট ভালোবাসি, কনসার্টে গিয়ে যখন বড় বড় ব্যান্ডগুলো গান করে সেই গানগুলো অনুভব করতে ভালোবাসি, এই ব্যান্ড প্রেমী যারা আছেন, গান প্রেমী যারা আছেন, তাদের উদ্দেশ্যে এই নিউজটা। সেটা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের শুরু পর্যন্ত 15 দিনের সময়সীমায় ঢাকায় টোটাল আমরা তিনটা কনসার্ট কিন্তু পেতে যাচ্ছি। আমি যদি এই কনসার্টের ব্যাপারে একটু বলি, পাকিস্তানের ব্যান্ড কাবিশ, সঙ্গীত শিল্পী আসিম আজাহার, পাশাপাশি এগুলোতে আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন অ্যান্ড মেঘদল। হ্যাঁ, মানে একটার থেকে এক একটা জোস জোস ব্যান্ড কিন্তু থাকছে। সো আশা করছি অবশ্যই যারা মানে গানপ্রেমী যারা আছে তারা এটা কোনোভাবেই মিস করবে না। আমি যদি প্রথমেই বলি মিক্সটেপ ভলিউম 3 এর কথা, 18 সেপ্টেম্বর ঢাকার আলোকিতে, হ্যাঁ আলোকি আমার এরিয়াতেই, আলোকিতে এক্সফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম 3 কনসার্টে গান গাইবে নেমেসিস, তারপর হচ্ছে অ্যাভোড্রাফা, ইন্দালো, কার্নিভাল, আফটার ম্যাথ, কনক্লিউশন, ফিরোজ জং সহ প্রায় 10টি ব্যান্ড। মানে ব্যাপারটা জাস্ট ভাবা যাচ্ছে না। কনসার্টের আয়োজক হচ্ছে ঢাকা ব্রডকাস্ট, আর এটা 8:30 থেকে শুরু হবে মোস্ট প্রবলি, একদম রাত 8:00-10:00 পর্যন্ত চলবে আর কি। যাই হোক, আলোকিতে যেহেতু এটা, আলোকিতে যদি আপনারা চলে আসেন আর জে রিদমকে কিন্তু পেয়ে যাবেন সেখানে। আচ্ছা, কাবিশের কথা যদি একটু বলি, কাবিশের সাথে কিন্তু একই সাথে, মানে কাবিশ আর হচ্ছে শিরোনামহীন অ্যান্ড মেঘদল কিন্তু একসাথে পারফর্ম করবে, যেটা হচ্ছে 26 সেপ্টেম্বর মোস্ট প্রবলি ওয়েব ফেস্ট, এনজয় দ্য ফুল মুন। এই কনসার্টে হচ্ছে আশা করছি যে এই তিনটা কম্বো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কাবিশকে পাবেন, শিরোনামহীনকে পেয়ে যাচ্ছেন অ্যান্ড মেঘদলকে পেয়ে যাচ্ছেন। আর এটা আসলে মূলত 5ই ডিসেম্বর হওয়ার কথা ছিল গত বছর, মানে বেশ আগের ঘটনা, ইভেন এটাতে কিন্তু অনেকে টিকিট কেটেছিল। সো এইবার যারা আসলে মানে গতবার টিকিট কেটেছে, এবার কিন্তু তাদের আর টিকিট কাটা লাগছে না, এবার কিন্তু তারা সেই টিকিটেই হচ্ছে যেতে পারছে। আর আমি যদি আসিম আজহারের কথা বলি, আসিম আজহারের সাথে কিন্তু ওয়ারফেজ থাকছে, আর অক্টোবরে ঢাকায় কনসার্ট করতে যাচ্ছে এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী, দ্য আসিম আলী ট্যুর, এর অংশ হিসেবে 2 অক্টোবর স্বদেশ আরণ্যে গান করবেন তিনি, আর এটারও টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে। সো যারা এই এই ব্যান্ডগুলো, এই এই মাথা নষ্ট সিঙ্গারদের মিস করতে না চাচ্ছেন, আশা করছি অবশ্যই কিন্তু আপনারা একটু ডিটেলগুলো চেক আপ করতে পারেন। অ্যান্ড যদি এই কনসার্টগুলোতে আপনার কেউ চলে আসেন, ইনশাল্লাহ আশা করছি কোনো না কোনোভাবে দেখা হয়ে যাবে, বিকজ রিদম আবার কোনো কনসার্ট মিস করে না, রিদম কিন্তু প্রতিটা কনসার্টই খুব এনজয় করে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি সরাসরি একটু মেসেজে চলে যাই। ভাই, আপনি কি আমার SMS পান না? এই যে মাত্র পেলাম, জুয়েল, ওকেই, রংপুর থেকে নীলাদ্রি যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মিনহা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আমি আপনার নতুন ফ্যান, এমনিতে সিফু ভাইয়ার অনেক বড় ফ্যান। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মিনহা, খুব ভালো লাগলো। আদিবা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, জান্নাতুল হীরা আছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রামে কোন জায়গাটা তোমার সব থেকে বেশি পছন্দ? না, চট্টগ্রামের মধ্যে আমি যদি বলি, পতেঙ্গার সাইডটা খুব সুন্দর এবং মানে খুবই মাইন্ড পিসফুল করে দেয়। তারপর আমি যদি একটু সোসাইটির ভেতরে যাই, সেখানে হচ্ছে র্যাব বা পানির ট্যাঙ্কের যে গলিগুলো আছে, বা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট, যেটা চিটাগাং নিউ মার্কেট, এই প্লেসগুলো আমার কাছে মানে ভালো লাগে, যদিও এগুলো খুবই কাওয়াজ, মানে এগুলোতে খুবই রাশ থাকে আসলে, বেসিক্যালি মানুষজনের একটা আনাগোনা কিন্তু খুব বেশি দেখা যায়, বাট আমার কাছে খুব ভালো লাগে। সালমা আছে, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হার্টবিট, আপনি জাদু জানেন নাকি? মাম্পিকে পাগল বানিয়েছেন এখন আমাকে। ওরে বাবা রে মাহিয়া, না, এত পাগল হতে হবে না। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রিহান, যুক্ত আছে সিলেট থেকে। রিহান, মোস্ট ওয়েলকাম। হ্যালো বাবু, সোনা আমার কথা ভুলে যায় না? আরে সুমিনের কথা কে ভোলা যায়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আমার BI সাহেব কিন্তু আছে। আচ্ছা, BI
ছেলেদের নাকি চারটা বিয়ে করা সুন্নত, তাহলে তুমি কয়টা বিয়ে করবে শুনি? আমি আটটা বিয়ে করব। দেখেন এখন বর্তমানে আসলে যে অবস্থা, কাকে রেখে কাকে বিয়ে করব, কাকে রেখে কাকে ভালোবাসব। সো আমার মনে হয় সবাইকে যদি আসলে ফুলফিল প্যাকেজ দিতে যাই, আমার মনে হয় সবাইকে বিয়ে করতে হবে। সো আমি আপাতত ভেবে রেখেছি আটটা, পরেরটা পরে দেখা যাক কয়টা বিয়ে করা যায়। ভাইয়া জানো তো তোমার দিন দিন গলা সুরটা আদরে লাগে, তাই তোমার উপর আমার বেশি হিংসা হয়, কারণ আমি মেয়ে হয়েও আমার মতো আমার তোমার মতো গলায় সুর নেই। তাই আমি পাখি রংপুর থেকে বলছি। যাই হোক, আসলে আপনার ভিতরে হয়তো বা গলা নেই, আপনার ভিতরে হয়তো বা অন্য কিছু আছে, সেটা এক্সপ্লোর করতে হবে, সেটা খুঁজে বের করতে হবে, সেটা আপনাকে আবিষ্কার করতে হবে, সেটা নিয়ে আপনার গবেষণা করতে হবে, সেটাকে একটু সার্ভ করতে হবে, সেটাকে একটু যত্ন নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার বেস্টও আপনি পেয়ে গেছেন। আচ্ছা, এদিকে আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে, আমি সবার সাথেই আড্ডা দিব, সবার সাথেই গল্প করব। বাট এই মুহূর্তে আমি আরেকটা গানে চলে যাবো, আমরা খুব সুন্দর একটা গান শুনবো, নর্ডর অ্যালবামের মোহন শরীফের করা একটা গান। মোহন শরীফ, বিগ ফ্যান অফ মোহন শরীফ, মানে হিজ ভয়েস ইজ ইনসেন, মাশাল্লাহ মাশাল্লাহ। মোহন শরীফের মতো আমার এক বড় ভাই আছে, রাদি ভাই, মানে দুজনের গলাই সেম, অ্যান্ড তাদের মুখে আসলে যন্ত্রণা বা হচ্ছে মোমবাতি এই গানগুলো একদম পারফেক্টলি যায়। সো যন্ত্রণা গানটা শুনে আসি, আশা করছি গানটা এনজয় করবেন। পরবর্তী ঘন্টায় আমি আবারও ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ এখন রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিজনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম, কিন্তু আছি উইথ উইকেন্ড বাজ। আজ পবিত্র বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবারের এই আড্ডায় শেষ ঘন্টায় আছি, 7:01। খুব সুন্দর সময় কেটেছে আজকে, আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আরও পুরো এক ঘন্টা জুড়ে আছি, আশা করছি সবাই যুক্ত থাকবেন, সবার সাথে আড্ডা হবে, গল্প হবে। বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছিলাম, কিছু কনসার্টের কথা কিন্তু বলছিলাম। কনসার্ট প্রিয় প্রেমী যারা আছেন, মানে কনসার্টকে ভালোবাসেন, কনসার্টে মাথা ঝাঁকাতে ভালোবাসেন, গানের সাথে সাথে নিজের শরীর দোলাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আজকে আমি এই কনসার্ট নিয়ে এত আলোচনা করলাম। সো কনসার্টে যদি কেউ চলে আসেন, এই তিনটা কনসার্টের যে কোনো একটা কনসার্টে, অবশ্যই আশা করছি দেখা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমি রিদম কিন্তু থাকছি সেই কনসার্টে। ওকে, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে? শান্তি যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, শুনতে ভালোই লাগে শান্তি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, যিনি আছে আমার সাথে, ভালোবাসার অনুভূতি রাখলে কেমন হয়, নাকি শুধু ভালোবাসা? আমি যখন গান বলতে বলি তখন তো বলো না, জিনিয়া ধৈর্য নিয়ে আছে। ওরে বাবা রে, জিনিয়ার লাস্টের এই কথাটাতে একটু করে ভয় পেলাম। মেয়েদের ধৈর্য মানেই কিন্তু ভয়াবহ একটা ব্যাপার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মাহিন যুক্ত আছে মোহাম্মদপুর থেকে। তারপর আমার সাথে যুক্ত আছে মুন, চ্যালেঞ্জ ধরছি, আপনি আমাকে পটাতে পারবেন না। স্কুলের সব ছেলেদের ক্রাশ ছিলাম আমি, সবাই আমাকে ডিস্টার্ব করতো, ওদের যন্ত্রণায় পড়ালেখা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, মাগরিবের নামাজ পড়েছেন? না, মাগরিবের নামাজ পড়া হয়নি, আশা করছি, মানে এটা প্র্যাকটিস করবো, এটা আসলে থাকে না একটা মানে বোধভ্যাস আর কি, এরকম বলা চলে। যাই হোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো। আর যেমনটা বলছিলেন যে আপনাকে পড়াতে পারবো না, যাই হোক, আপনার ভাবনায়, আপনার সেই চিন্তা ভাবনায়, আপনার সেই ছোট্ট মনে খুব জলদি দেখা হবে, আশা করছি আশা করছি, একটা ট্রাই তো মারাই যায়। রিদম ভাই সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। জামির ভাই কি অবস্থা? আমার সাথে আমার বিয়াইন সাহেবও আছে দেখা যাচ্ছে। হা হা হা, বিয়াই, আজকে বুঝলাম ছেলেরা মেয়েদেরকে আপু ডাকে কেন। সেটা হলো এতে আমার, পিতে প্রেমিকা, ইউতে তুমি, ছেলেদের লজ্জা বেশি তাই তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে আপু। ওরে বাবা রে, আমি আমি কখনো কখনো কিন্তু এভাবে ভাবিনি, আপু। আচ্ছা, আমার প্রেমিকা তুমি, ওকে ওকে ওকে। রিদু, আপনার শো কয়টা কয়টা হয়, কখন থেকে বলবা? আচ্ছা, আমার শো হচ্ছে বেসিক্যালি, আপনারা প্রতি সপ্তাহের রবিবার থেকে আমার ঢাকা FM এর শো আপনারা কন্টিনিউ পাবেন। রবিবারে হচ্ছে আমার সানডে স্পেশাল থাকে, সানডে ফানডে, যেখানে হচ্ছে মিউজিক নিয়ে আড্ডা হবে। আর গত রবিবারেও কিন্তু ছিলাম, গত রবিবারে গানটা যারা শুনতে চাচ্ছিলেন আমি কিন্তু কমেন্ট সেকশনে ড্রপ করে দিয়েছি ভিডিওর লিঙ্ক, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের ঢাকা FM এর পেজ আসলেই হবে। আর হচ্ছে সোমবার থেকে বুধবার আমাকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাবেন, সেখানে হচ্ছে মিড ডে ফেজ নিয়ে হাজির থাকি। আচ্ছা, সানডে ফান্ডের টাইমটা হচ্ছে বিকাল 5টা থেকে 8টা, বৃহস্পতিবারের মতোই আর কি। আর বৃহস্পতিবার স্পেশাল শো আরেকটা, উইকেন্ড বাজ। সপ্তাহ জুড়ে যারা আমার সাথে যুক্ত থাকতে না পারেন তাদের জন্য কিন্তু বৃহস্পতিবার আবার চলে আসি, যেমনটাই আজকে চলে এসেছি। সো বৃহস্পতিবার আড্ডা পেয়ে যাবেন হচ্ছে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। শুক্রবারে পেয়ে যাবেন আমাকে মাঝে মধ্যে হয়তোবা অমানিশায় রাত 11টা বাজে, যেখানে হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া সকল লোমহর্ষক ঘটনা, সকল ভৌতিক ঘটনা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর তাছাড়া আমাকে যারা সকালের মুহূর্তে শুনতে চান সেটাও কিন্তু পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা FM 90.4 থেকে একটু বেরোতে হবে, বের হয়ে যেতে হবে রেডিও আম্বার 102.4 FM, সেটাও কিন্তু আমাদের স্টেশন। এবং রেডিও আম্বার 102.4 FM কিন্তু সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি এক কাপ চায়ের আড্ডা নিয়ে, সেখানেও কিন্তু আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমাকে একজন ঘটনা লিখেছে, জানেন ভাই আমি জিন দেখেছি, আমি প্রাইভেট থেকে আসার সময় মাগরিবের সময় স্কুলের ভিতর জিন দেখেছি নামাজ পড়ছে, আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, আমি কিন্তু একা ছিলাম। ওরে বাবা, এই ব্যাপারটা আরেকটু ডিটেলে বলার চেষ্টা করেন তো দেখি, যদি বেশি এরকম ভয়ানক কিছু হয় অবশ্যই সেটা আমরা অমানিশায় তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, সিলেট থেকে তানজিনা যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে। জানো ভাইয়া, কিছু মানুষ চলে গিয়েও স্মৃতির পাতায় এক কি
দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস রেখে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটা এটা নেচারাল সিস্টেম। আচ্ছা, তুবা আছে, তুবা লিখেছে তুমি আমাদের রিকোয়েস্টে গান প্লে করো না, তাই তোমার কমেন্টে রিকোয়েস্টটা রাখতে পারলাম না। ও হো, ইটস ওকে তুবা, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, বাংলাদেশের ওয়েদারের সাথে আমার মনকে তুলনা করার জন্য থ্যাংকস, কারণ আমি বাংলার প্রতিটা ওয়েদারই পছন্দ করি। আর আমি ঝগড়া করতে পছন্দ করি না, রাগ উঠলে দরজাও ঠাস করে বন্ধ করি না, কিছু ভাঙি না, তবে চুপচাপ আছি। পাশে কেউ বেশি লাফালাফি করছে তখন তাকে থামাতে যা করার প্রয়োজন তাই করি। আফরিন, আফরিন, এই যে আপনার শেষে যে বললেন যে বেশি লাফালাফি করছে তখন তাকে থামাতে যা প্রয়োজন তাই করি, এই যে মানে একদম নীরবতা। হ্যাঁ, নীরবতাই কিন্তু অনেক বড় ঝড়ের একটা আশঙ্কা। আফরিনকে আমার ভালো মতো বোঝা হয়ে গেছে। এই যে বন্ধু, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মনিফা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। হ্যাঁ বান্ধবী, আপনার কথা মনে আছে, মনে আছে। তুমি কি কমার্স স্টুডেন্ট ছিলে? না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। মিস্টার আরজি কিং আলুরদম, ও হ্যালো হ্যালো, কি অবস্থা? যাই হোক লিসেনার্স, আরও অনেকেই যুক্ত আছে, আমি সবার সাথেই হচ্ছে আড্ডা দিব। এই মুহূর্তে একটা গানে চলে যাই আমরা, খুব সুন্দর একটা গান শুনবো, হাসান জয়ের করা কবিতার গান, কবিতার গান। এই গানটা আসলে একটা সময় খুব বেশি চলেছিল এবং এটা আমার মনে হয় আমার যে প্লেলিস্টগুলো ছিল, আমার প্লেলিস্টের শুরুতেই হয়তো এই গানটা থাকতো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর

রবতা এই গানটা একটা সময় খুব বেশি কিন্তু হাইপ, মানে হাইপ তোলা একটা গান ছিল। আর আমার মনে হয় এই গানটা এখন পর্যন্ত কিন্তু ওইভাবেই আছে, এই গানটা সবসময় হয়তো বা মানুষ এনজয় করবে। যাই হোক, আপনারাও এনজয় করেন গানটা। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: இல்ல.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো গুড পিপল, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, বিকেল 5টার দিকে কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির আছি আমি, আপনাদের সবার বন্ধু আর যে রিদম। দেখতে দেখতে শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় হয়তোবা হুট করে বিদায় নিতে হবে। যাই হোক, তবে আছি পুরো সময় জুড়ে, কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, সবাইকে মোস্ট ওয়েলকাম। আর কনসার্টের ব্যাপারটাতে অনেকে কিন্তু মেসেজ করছেন যে কনসার্টের যে ব্যাপারটা, আমি ডেটগুলো আরেকবার একটু বলে দিচ্ছি। আপনার হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত পেয়ে যাবেন। আমি যদি প্রথম কনসার্টের কথা বলি, যেটা হচ্ছে মিক্স টেপ ভলিউম 3, এটা হচ্ছে 18 সেপ্টেম্বর, এটা আলোকিতে হবে। দেন কাবিশের এটা হচ্ছে মোস্ট প্রবলি 26 সেপ্টেম্বর। আর আরেকটা যদি বলি, সেটা হচ্ছে 2 অক্টোবর আর কি, অক্টোবর মাসের 2 তারিখে। অর্থাৎ মানে পরপর খুব খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা পরপর 3টা কনসার্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এদিকে আর অনেকেই যুক্ত আছে। কোথায় প্রথমেই দেখতে পাচ্ছি, জিএফ অ্যান্ড বিএফ এর বাসা থেকে বলেছে তাদের এই রিলেশন মেনে নিবে না, এইসব জেনেও কি তাদের রিলেশনটা কন্টিনিউ করা ঠিক? ওকে ওকে ওকে, নাইস কোয়েশ্চেন। আচ্ছা, সম্পর্ক সুন্দর, ভালোবাসা সুন্দর, প্রেম সুন্দর, তবে যে কোনো বিষয়ে আপনার ফ্যামিলির কিন্তু একটা মতামতের ব্যাপার আছে। দেখেন, আপনি বেসিক্যালি দুনিয়াতে এক্সিস্ট করেন বলেই কিন্তু আপনি ভালোবাসায় পড়েছেন, আপনি প্রেমে পড়েছেন, আপনি ভালোবাসার অনুভূতি বুঝতে পারছেন। আপনাকে পৃথিবীতে এনেছে আপনার বাবা মা। সো বাবা মা যেটা বলে সেটা অবশ্যই ভালোর জন্যই বলে, আর বাবা মা সব কিছু আসলে বুঝে শুনেই বলে, মেনেই বলে। এখানে আমি আসলে পুরো ব্যাপারটা তো বুঝতে পারছি না, যে আপনাদের এই রিলেশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কতটুকু আগিয়েছে, বা মানে কতটুকু এটা আসলে সেন্সিটিভ, বা এই ব্যাপারটা কতটুকু জমে উঠেছে, বা এখন পর্যন্ত কতদূর আছে। তবে যেটা বলছেন যে বাসা থেকে মেনে নিবে না, সেটা বলছে, আমার মনে হয় বাসা থেকে যদি না মানে, সেই ক্ষেত্রে অনেক সময় রিলেশনটা ব্রেক করে ফেলাটাই বেটার, যদি সেটার কোনো ফিউচার না থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন, আপনাদের ভালোবাসা যদি অটুট থাকে, আপনাদের ভালোবাসাটা যদি 100-100 থাকে, আমি শিওর এখানে কোনো ফ্যামিলি না, এটা কেউই আপনাকে আটকাতে পারবে না। সো ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, ভালোবাসাটা যদি সুন্দর হয়ে থাকে, অবশ্যই আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন, ফ্যামিলিকে বোঝাতে পারেন। আমার মনে হয় সেই ক্ষেত্রে যে ফ্যামিলি মেনেও নিতে পারে, কজ ভালোবাসা বা হচ্ছে এই যে বন্ধন, প্রাকৃতিকভাবে যে আমাদের ন্যাচারালি যে বন্ধনটা ক্রিয়েট করা হয়, এইটা আসলে উপরওয়ালা প্রদত্ত একটা ব্যাপার। সো এইটা অস্বীকার করার কিছু নেই। এখানে যদি এমন হয় যে রিলেশন মেনে নিচ্ছে না, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আপনাদের এখানে কোনো ফিউচার নেই, সো এখান থেকে সরে যাওয়া বেটার। আর যদি ভালো বেশি থাকেন, তাহলে আমার মনে হয় সম্পর্কটাকে টিকিয়ে রাখেন, ফ্যামিলির সাথে যুদ্ধ করেন, ফ্যামিলিকে বোঝানোর ট্রাই করেন, ইনশাল্লাহ মেনে নিবে। আচ্ছা, মুরাদ চৌধুরী আছে আমার সাথে, হ্যালো। নিশি যুক্ত আছে এখন পর্যন্ত। ক্যান ইউ টেল মি ইউর ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস? ওকেই। আচ্ছা, কী করি, গান বাজনা করি, বই পড়ি, আমি খুব বই পড়তে পছন্দ করি আর কি, মানে বিভিন্ন ধরনের বই পড়ি, বই পড়লে হয়তো বা আমার টাইম অটোমেটিক্যালি কেটে যায়। তাছাড়া ফোন আছে, ফোনের মধ্যে তো বর্তমানে সব কিছু আর কি। আর এমনিতে গান বাজনা করি টুকটাক, মানে মাঝে মধ্যে গিটার মিটার একটু বাজাই আর কি, সামান্য একটু, যদিও এসব আমার জন্য না। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ফাবিহা যুক্ত হয়ে গেছে, কেমন আছো জান? ওরে বাবা, ফাবিহার জান হয়ে গেলাম কবে? আলহামদুলিল্লাহ জান, বেশ ভালো আছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি কোথায়, ভাইয়া তোমাকে একজন লেখিকা শুনে তবে পরিচয় গোপন করে, সে কিন্তু বিখ্যাত উপন্যাসের লেখিকা, আমি যখন বুঝলাম তখন আমার বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল, এবং আমি তাকে আমি মেসেজে জিজ্ঞেস করেছি, সে আমাকে হ্যাঁ বলেছে। ওরে বাবা, তাই নাকি? যাক, বেশ ভালো, বেশ ভালো, লেখিকা মন থেকে অনেক অনেক ভালোবাসা, তবে লুকিয়ে লুকিয়ে শোনার থেকে আমার মনে হয় বলে শোনাটাই বেটার। আচ্ছা, জান্নাতুল হীরা আছে, অমানিশা কখনো তোমাকে ছাড়া জমে না, অমানিশা তখনই ভালো লাগে যখন তোমার আগমন ঘটে, তাই নাকি? যাই হোক, খুব ভালো লাগলো ব্যাপারটা জানতে পেরে। ইনশাল্লাহ আগামীকাল তাহলে তো আমার আশাই লাগে, কাল ইনশাল্লাহ চলে আসবো অমানিশায় রাত 11টা বাজে। সো রাত 11টা বাজে যদি ঢাকা FM 90.4 টিউন করেন, রিদমকে পেয়ে যাবেন সব ভৌতিক লোমহর্ষক ঘটনা সহ। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মিনহা যুক্ত আছে, আমি মেয়েটাও এমন যে রাগ উঠলে নীরব হয়ে যাই, তাই আব্বু আম্মু আমার রাগ উঠলে ভয় পায়। আচ্ছা, এই রাগের ক্ষেত্রে নীরবতাটা কিন্তু সব থেকে বেশি ভয়ানক আমার যেটা মনে হয় আর কি। আচ্ছা, সুমিন যুক্ত আছে এখন পর্যন্ত, দেখা যাচ্ছে। তারপরের দিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, হালিমা যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আফরিন যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে এখন পর্যন্ত কে কে কে কে মুন, ওকে, এখন দেখছি আমাকে না দেখে সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছো।
এরকম কিচ্ছু না মন, এরকম কিচ্ছু না, ব্যাপারটা এরকম কিছুই না। আমি আসলে কাউকেই দেখতে পারি না এখানে, আমাকে এই যে যতজন লিখছেন, যতজন আমাকে মেসেজ করছেন, আপনারা যেমনভাবে আমাকে অনুভব করছেন ঠিক আমিও একইভাবে আপনাদের মেসেজ দেখে আপনাদের অনুভব করছি, সেই বন্ধুত্বটা বোঝার চেষ্টা করছি, সেই ভালোবাসাটা বোঝার চেষ্টা করছি, সেভাবেই হয়তো আপনাদের সাথে যুক্ত থাকছি। তবে মন, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার সাথে খুব জলদি দেখা হবে, আপনার কল্পনায়, আপনার ভাবনায়। ওকে, বাহিরে বৃষ্টি, কানে হেডফোন, প্রিয় কিছু গান, তারপর 10টা জুতার বাড়ি, কারণ মা 50 বার দেখেছে শুনি নাই। তানজিনা, নাইস ওয়ান, নাইস ওয়ান। হার্টবিট, ভিলেন আছেন, ভিলেন থাকেন, হিরো হতে যায়েন না। না না না না না, আমি আমি আমি আসলে এর হিরো হতে চাই না, ভিলেনও হতে চাই না, আমি একটা নিউট্রাল পার্সন, আমি আমি সব জায়গায় খাপ খাওয়াতে পারি। যাই হোক, আমাকে নিয়েই যখন কথা হচ্ছে, আমার পছন্দের একটা গান শুনে আসি। আমার পছন্দের গান, গেস, এনি গেস? আপনারা তো সবসময় শুনেন, হয়তো বা জানতেই পারেন। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই যার কাছে যাই। বড়াই করে, এখন অঙ্কনের করা বড়াই করে গানটা শুনে আসি। আমার মনে হয় আমি হয়তোবা বিদায় মুহূর্তে আবার আসবো, তা আশা করছি। বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

ফেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বিদায় মুহূর্তে হাজির হয়ে গেলাম। লিসনার্স, দেখতে দেখতে খুব জলদি সময়টা শেষ হয়ে এসেছে, 7:47, খুব জলদি সময় চলে গেল। যাই হোক, বিদায় নিতে হচ্ছে, ভালো আছি, ভালো থাকবো, আর আপনারা আকাশের ঠিকানায় চিঠি লিখবেন এই প্রত্যাশাই করছি। যাই হোক লিসনার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে আমার সাথে উইকেন্ড বাজে যুক্ত থাকার জন্য। আগামীকাল ছুটির দিন, আজ পবিত্র বৃহস্পতিবার, আজকে থেকেই মোটামুটি কিন্তু সবার ভেতরে একটা ছুটির আমেজ দেখা যাচ্ছে। আমিও খুব খুশি, কাল ঘুরতে যাচ্ছি, কাল না আজ রাতেই ঘুরতে যাব। কোথায় যাব জানেন? আজ রাতে আমি হচ্ছে ঘুরতে যাব সব থেকে সুন্দর জায়গা, যেটার নাম হচ্ছে বিছানাপুর। বিছানাপুরে গিয়ে খুব সুন্দর একটা ঘুম দেব, একবারে আগামীকাল বিকেলবেলা উঠবো। হ্যাঁ, আপাতত এটাই প্ল্যানিং। আর লিসনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল রাত 11 বাজে কিন্তু হাজির হয়ে যাব অমানিশায়। যেহেতু আপনারা এত করে বলছেন, অমানিশায় তো আসেই লাগে। আর একটু আগে যে আমি যদি আফরিনের কথা বলি, আফরিন হচ্ছে একটা ঘটনার ব্যাপারে বলছিল, মানে আফরিন ওইভাবে বলে নাই আমাকে, জাস্ট খালি মানে যেই হচ্ছে হিন্টস দিয়েছে সেটা হচ্ছে শ্মশানের কোনো ঘটনা। সো শ্মশানের এই ঘটনাগুলো নিয়ে বা শ্মশানের পিছনে আসলে শ্মশান বা শ্মশান ঘাট এগুলোর সাথে আসলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির যেই কানেকশনটা আছে বা শ্মশানের সাথে যে ভৌতিক সম্পর্ক আছে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে আড্ডা দিব। কালকে আমরা অমানিশায় এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো আবারও সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আগামীকাল রাত 11 বাজে যদি ঢাকা FM 90.4 টিউন করে ফেলেন, তাহলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন, এবং কাল থাকছি ভৌতিক সব ঘটনা নিয়ে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে। আমার সাথে যুক্ত আছে গঙ্গাছড়া থেকে জান্নাত, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে এখন পর্যন্ত যুক্ত আছে মাহিয়া। ওকে, মাহিয়া লিখেছে, আপনারা কেমনে পটাইতে পারি, আপনাকে কেমনে পটাইতে পারি হার্টবিট। ওকে ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মেসি উরিদম ভাইয়া। ওকে, তানজিনা যুক্ত আছে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন। আর এদিকে দেখতে পাচ্ছি অবসান ভাই আছে আমার সাথে, জুয়েল ভাই আছে মালয়েশিয়া থেকে, ফেসবুকের কমেন্ট সেকশনে উম্মের রায়হান আছে, আচ্ছা বিদায় নিয়েছে, গ্রাফিক জোন রংপুর থেকে, ঋদু ভাই আমি রাহাত, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে আসলে আমার সাথে যুক্ত ছিলেন। আর যেমনটা বলছিলাম যে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা চাইলেই কিন্তু আমাকে চিঠি লিখতে পারবেন, চিঠি লেখার ঠিকানা হলো আকাশ। আকাশের ঠিকানায় চিঠি লিখো, তো আকাশের ঠিকানায় চিঠি লিখলেই হবে, হৃদম কিন্তু পেয়ে যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং সময়টাকে এত বেশি সুন্দর করে তোলার জন্য। তো আগামীকাল আবার কথা হবে রাত 11 বাজে, আশা করছি সবাই ঢাকা FM 90.4 টিউন করবেন, ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব। আর এই মুহূর্তে আমরা বিদায় মুহূর্তে আর কি একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব, মাশফিক আর হচ্ছে প্রিসিলার করা একটা গান, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন ছুটে যাব ওগো তোমার নিমন্ত্রণ। খুব সুন্দর একটা গান। আর বাহিরে যেটা যেমনটা বলছিলাম, আজকে সারাদিন জুড়ে কিন্তু ঢাকায় মেঘলা দিন, মানে এই টিপি টিপি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে। সো এই মেঘলা দিনে আমার মনে হয় একলা আসলে কারোই কিন্তু ঘরে মন টিকে না, আমারও আর মন টিকছে না, আমিও এখন ছুটে যাব বিছানাপুরের উদ্দেশ্যে। সো লিজনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি উইকেন্ড বাজে থাকার জন্য, আমার সাথে যুক্ত থাকার জন্য সেই বিকেল 5টা থেকে। সো সোজা গানে চলে যাচ্ছি, বিদায় জানাচ্ছি সবাইকে, আবারও আগামীকাল কথা হবে রাত 11 বাজে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
7: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 101.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহাদি আমিন। ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। পাকিস্তান ও চীন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কৌশল চালু করেছে। এবং জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান হু কোং আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অগ্রাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আজ আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানব পাচার রোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ 2019 সালের সেপ্টেম্বরে মানব পাচার বিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে এবং তখন থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে আজ ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জানান দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেন। তখন থেকেই দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। 16 বছরের নৈরাজ্যের পর গণ অভ্যুত্থানে গণতন্ত্র ফিরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বড়দেশি পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এই ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশের গ্রামীণ এলাকার থানাগুলোকে মানসম্মত মডেল থানায় রূপান্তরের জন্য একটি সুনির্দিষ্ট প্রোটোটাইপ ডিজাইন অনুসরণের নির্দেশ দেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল গুলবানসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা ও স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারের নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেষ্টা না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুদেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গত আগস্ট মাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগস্টে একক মাস হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। বর্তমান সরকার কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গত আগস্ট মাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগস্টে একক মাস হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে 25.65%, যা এযাবৎকালে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি।

0: বৃদ্ধি পেতনে।
1: যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের জন্য রেকর্ডের মাস ছিল গত আগস্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থ বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $817 মিলিয়ন বেশি মূল্যের পোশাক। গত বছরের একই মাসে যার পরিমাণ ছিল $650.34 মিলিয়ন, অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থ বছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা 11.42% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির এই রেকর্ডকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের শীর্ষ নির্বাহী মহিউদ্দিন রুবেল,
2: ডেফিনেটলি এটি খুবই আশাব্যঞ্জক এবং ভালো একটা খবর আমাদের দেশের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তবে আশার থেকেও বড় কথা হচ্ছে যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে আমাদেরকে, এবং সেই সাপোর্ট সরকার থেকে কন্টিনিউয়েশনে থাকতে হবে।
1: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। 2025-26 অর্থ বছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $9.04 বিলিয়ন, এর মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $7.74 বিলিয়ন। রপ্তানিকারকদের মতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং মান উন্নয়নের মাধ্যমে এই বাজারে আরো বড় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জ্বালানি ও অন্যান্য ইউটিলিটি সেবা নিশ্চিত করা, অর্থায়নের সুযোগ বাড়ানো এবং নীতি সহায়তা অব্যাহত রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
2: গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেস অনেক শক্ত, এটা অনেক দিন ধরে এই বেসটা তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, আমরা যদি অ্যাডভান্স সাপোর্ট পাই, আমরা যদি অ্যাডভান্স প্রোডাক্ট আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের রপ্তানি বাড়ানো তো সম্ভব। এবং আমেরিকাতে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় মার্কেট হওয়ার কারণে এটার ইম্পর্টেন্স এর সাথে সাথে ওদের আমাদেরকে দরকার। সব মিলিয়ে এখানেও রপ্তানি বাড়ানো আরো অনেক সম্ভব।
1: পোশাকের পাশাপাশি চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, ঔষধ ও হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আগস্টের রেকর্ড প্রবৃদ্ধি সেই সম্ভাবনাকেই আরো শক্তিশালী করেছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেজ করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকার ভোগের সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ অংশ নেন। পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী 6 জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 1484 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন নিয়ে প্রতিবেদন।
1: দেশজুড়ে ক্রমেই আরো ভয়ঙ্কর রূপ হাম প্রতিদিন দেশের কোথাও না কোথাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু। এর বড় একটি অংশই 5 বছরের কম বয়সী শিশু। উদ্ভূত এই জরুরি পরিস্থিতি সামাল দিতে আবারও দেশব্যাপী বড় ধরনের টিকাদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন,
4: আগামী 25 তারিখ থেকে আরো অনেক ডাকডুল প্রীতি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি। এর মধ্যে আমাদের হামের টিকা বেশিরভাগ এসে পড়েছে দেশে, ইউনিসেফ থেকে 17 তারিখে বাকিটা আসবে।
1: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই, তাই চলমান এই মহামারী রুখতে শতভাগ শিশুকে নিয়ে আসতে হবে টিকার আওতায়।
5: যেহেতু হাম রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, তাই 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সকল রোগীদেরকে বর্তমানে বাংলাদেশ সরকার টিকার আওতায় নিয়ে আসছে এবং

0: অতিরিক্ত এক ডোজ বুস্টার ডোজ হিসেবে হামের টিকা দিচ্ছে। এছাড়াও যে সমস্ত রোগী হামে আক্রান্ত তারা পরবর্তী 72 ঘন্টা পর হামের টিকা গ্রহণ করতে পারে।
1: তীব্র জ্বর ও শরীরে লালচে গুটি দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে আজ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাথে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত ও ধ্বংস এবং জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পরীক্ষা করা হয়। ঢাকা কক্সবাজার রুটে অতিরিক্ত একটি আন্তনগর ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এই সম্প্রসারিত পরিষেবাটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেসটি রাত 8:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং ভোর 6টার দিকে কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে ফিরতে ট্রেন ছাড়বে সকাল 9টায়। প্রতিটি পথে যাত্রায় প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও চীন অভিন্ন সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কমিশন চালু করেছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়, বাণিজ্য এবং দুদেশের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কমিশনের উদ্বোধনী সভা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। চীনের সাথে যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পাকিস্তান। নেপালে প্রায় 3 সপ্তাহ আগে ভয়াবহ আকস্মিক বন্যায় 100 মানুষ নিহত হওয়ার পরও নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে গতকাল 4টি মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের পরিবারগুলো কর্তৃপক্ষের কাছে তাদের প্রিয়জনদের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগকে উপেক্ষা করা যাবে না। অ্যান্থনিও গুতেরেস গাজার শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের আহ্বান এবং অবরুদ্ধ ছিটমহলে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। খেলার খবর, ক্রিকেট। জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটে বৃষ্টি আইনে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আগামী রোববার ভারত অথবা স্বাগতিক জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহদি আমিন। এবং ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। খবর শেষ হল।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
6: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি?
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটু কাটা আর গান সুরে সুরে
1: কন্ট্রোল।

0: ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

পঞ্চান্ন টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: FM 90.4. English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানোর দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালালভাবে, আর একটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একটা পরিবারের একজন সদস্য, সে যেন উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেটা যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে। এই কাজ করছি, আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে। কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্টারভিউতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছে একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC এর পরে IELTS এ ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি। ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসল প্রশ্নকর্তার জন্য প্রথমেই শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC এর পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMS-এ এবং ATMS-এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM স্টুডিও
1: গুলশানে।
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1,000 মাইল দূরে থাকতাম, তাও প্রায় একই রকম অবস্থা হতো। ওখানে ইন্টারনেট থাকলে, আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে, কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা, তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি? সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না। যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক, আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়বো, অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করবো, অনার্স পাশ করে করবো, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো, তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএমস থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোনানো, এটিএমস থেকে যদি কেউ একবার করে, মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএমস হোস্টেল আছে, সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি, ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে। তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স, এটাও ফ্রি। সে আইএলটিএস করেছে এটিএম থেকে, কিন্তু সে আসানোর রেজাল্ট পায়নি, মনে করে সে পেয়েছে 5.5 বা 6.5, পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশু দিন, এই 2-3 দিন আগে দেখালাম 7.5 পেলে একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএমস থেকে তো 9-এ 9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএমস থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করবো, তার জন্য আরো 2 বার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটা বলে রাখি, আজকে যে অফারটা বলতে চাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএমস থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএমস থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9-এর মধ্যে 7 পাবে এটিএমস থেকে করে, ততজনকে এটিএমস এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএমস এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নেবে, একটা কল সেন্টার পর্যায়ক্রমে, প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5, তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল্লাহ লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সব কিছু করা যায়, অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতই যথেষ্ট, এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এজন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে না ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার, আমি জানি অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে, বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে এটা অনেক বলতে বলে যে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন 01712 80 81 93। বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনার এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএমস, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ, ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম তারপর লিখুন স্যার SIR, এটিএম লিখে স্যার লিখুন এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
2: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছো, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া, তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য কি করতে হবে আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে, আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমসের মাধ্যমেই এ চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট, হ্যাঁ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট ভিজা, এটা বৈধ ভিজা, ওকে, তো এশিয়াতে হচ্ছে ইউরোপে হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে, তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে দাখিল আলিম তাদেরটাও গ্রহণযোগ্য, বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে না থাকলেও যাওয়া যাচ্ছে, এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে, কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে নৌকায় করে ট্রলারে করে তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় তারা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা, তার মামা একদিন বলল স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে IELTS করতে রাজি না, সে IELTS করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক পারমিটে তাকে পাঠানো হোক, তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, IELTS একটা পয়েন্ট হলেই হচ্ছে, আপনি জানেন এখন 5.5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে IELTS, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস, এখন সেই ছেলেটা করবে না IELTS, সে অনলাইনেও করবে না অফলাইনেও করবে না, তার মামা বললো স্যার আমি অনেক চেষ্টা করেছি এটিএমস যা সততার চাদর পড়ানো কিন্তু সে আসবে না, কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে, অর্থাৎ একটা IELTS করলো না এটিএমসে আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না, এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবে ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে এক কোর্স দশ বার করার সুযোগ দিচ্ছি, তারপরে আমরা ভিসা প্রসেস করছি এখান থেকে, একই জায়গা থেকে প্রসেস করছি। ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো এক টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিটগুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার পাঁচ কাঠা জমি আছে বা আপনার কয়েক শতাংশ জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন মানে 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10 শতাংশের কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকুই আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয় কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভার টাইম সবকিছু দিয়ে দেখা যাবে 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে, এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্র তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে, তা আমাদের বৈধভাবে পাঠাচ্ছে, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরও অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে, কারণ কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, 2.5 মাস আগের গল্প একটা।
3: আচ্ছা,
2: উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, তা আপনি তাহলে আইএলটিএস করুন। তা এটিএমস থেকে আইএলটিএস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইএলটিএস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি, আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, 3 মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতায়। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই 4টা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল্লাহ সেটেল হবে, একসাথেই তাদের পেয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু করতে পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বর্ষ কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। তো এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজব্যান্ড জাস্ট হাজব্যান্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই, যেতে হবে, সফল হতে হবে, উনি যাক, উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল? আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10-12 বার 10 থেকে 12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে।
1: আচ্ছা,
2: আমাকে এসে বললো, স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে এটা কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী সে বলল তোমাকে আমি দুবাই পাঠাই দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করেছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয় মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে, 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বললো, স্যার এতকাল পরে, এতবারই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো, সে তো আমরা বিশ্বাস করেনি, বাট কোনো একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10 থেকে 12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন যেটা। ছোট্ট একটা মানে ওই ঈশ্বর গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে যাওয়ার একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, ওঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। সে টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যেয়ে কথাটা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলে যে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে, তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা। তারপর একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওইটা, কাকে বিশ্বাস করবো, যার কাছে যাই সেই দেখি যে এটা। এই দুইটা রিক্সাওয়ালা পর পর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত দেখে, তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নেই, যেখানে যাকে সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানে আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএমসে আসে, অনেক দূরে, বলে স্যার বাড়ির পাশে তো পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরে আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না, ইফ ইউ আর বর্ন পুওর দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, দ্যাটস নট এট অল ইস্যু, দ্যাটস নট এ ল্যান্ড ইস্যু, বাট ডোন্ট ডাই পুওর, গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একটা জীবন, একটা জীবনকে কাজে লাগাতে হবে, ইনশাল্লাহ হালালভাবে বড় হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, যদি দারিদ্রতার কোনো আকার থাকতো আমি তাকে হত্যা করতাম, কারণ দারিদ্রতা গরিবী হাল মানুষকে শিরক আর কুফুরের দিকে নিয়ে যায়। সে দুনিয়াতেও দেখা যায় গরিব থাকে, অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকামও করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনার সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81 93। আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও করে দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
2: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তা তুমি জানো, তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট ব্র্যাগিং অ্যাবাউট হিজ সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো, হ্যাঁ, তখন সে বললো স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি, এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না, সে একটা কথা বলছে এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তাকে সঠিক আছে দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে বাক্য নিয়ে, সেটা সে লিখেছে বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা, আমরা যে লিখতেই ভুল করছে সে বলতেও ভুল করবে, তারপর সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না, ফ্লুয়েন্সি ডাজন্ট মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং, ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামেটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না, বরং আমি যখন বাংলায় কথা বলছি আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই সে ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না, তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না, দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমার নাম সে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ, হ্যাঁ তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা হয়তো না, তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে কিন্তু হয় না, কিছু কিচ্ছু হয়, টেনশন হয়নি, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজই না, এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করেন, তারপর আইএলটিএস করেন ইনশাল্লাহ। এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান। কখনো কারো অনুগ্রহ নেবেন না, নেভার গেট ইট হায়ার্ড ইন ইয়র লাইফ। আই এম সেইং আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট ইট হায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়র সন্স, ফ্রম ইয়র ডটার্স অর ফ্রম এনি ওয়ান আফটার রিটায়ারমেন্ট। আপনার রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্টের পরে কখনো আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা অন্য কারোর কাছে এক্সপেক্ট করবেন না। প্রত্যাশা, এক্সপেকটেশন অলওয়েজ হার্ড। ইফ ইউ এক্সপেক্ট টু মাস ফ্রম সাম পিপল ইউল রিয়েলি গেট হার্ড। মনে রাখবেন মানুষের জীবনটা এমন যে একটা সময় মনে হবে যে আপনি আপনার জন্যই, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কে মনে হয়?
3: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
2: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
3: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
2: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে, কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এবার বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে, আবার তার কাছে। তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেক একটা আমরা নাটক
3: সবই ক্ষণস্থায়ী আর কি,
2: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি। কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাই না তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনার কেউ নিরাশ করবেন না। আমাদের কি এতটুকু সময় হয় না? অলসতা হোক আর যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না? এর জন্য কি আলাদা টাকা লাগে, পয়সা লাগে? এর জন্য কি আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে? কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিক অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে? ঠিক একই রিলেশন তাকে কোথায় দিচ্ছেন আবার? সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার এই করি না, আমি তার উন্নয়ন করি না, তার নিজেরা নিজের চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো? অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো। যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে শখ একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয়, দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতা যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি তাই। এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজও করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হ্যাঁ ইসামা মিত্র, হ্যাঁ আলাইকুম মাদর। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক পাড়ে দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়ে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচ অক্ত নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে। আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আলসি সেভেন পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ। এরপরে আর কি চাই? আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গায় পরশু করবেন না কেন? পরশু, কাল পরশু, তারপরের দিন, তারপরের দিন, তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না। এখন নিয়ত করেন, আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছে 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
3: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন, আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো আইএলটিএস করে? স্যার প্লিজ আনসারটা দিবেন, আশা করি।
2: কথা হলো তুমি ইংলিশে খুবই দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি কি অক্ষর চেনো? যদি তুমি অক্ষর চেনো আমাকে মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি কেন, একটা কোর্স 10 বার করা যায়। আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করবো না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানতে চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে 10 বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যত টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি ইজ নট, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ দিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ্মা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখে তোমাকে আর কেউ বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার আর কোনো লোক নাই, নো ওয়ান উইল বি লেফট আউট, হ্যাঁ কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কষ্ট করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ার কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন, তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা হলো? এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝোরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝোরে অনেকে ছিল সামনে, বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই, আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারি কি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি

0: সবসময় দুইজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে। এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। বলছেন আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি। সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে সবকিছু বলে, তার এক মাসের বেতন দিলেই তো বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, এক মাস ও ইনকাম করছে মাত্র 17-18 হাজার টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1 লাখের উপরে, এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে, দুবাই যেতে, বা আবুধাবি যেতে, বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আপনি দেখেন 1 লাখের উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে। এই চলে আসছে, আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, অর্থাৎ যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না, এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না। সুযোগ আছে, আপনি আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদাকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়, এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে না না, যে নারীর কোনো ইয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এ বলে যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এ পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বলে আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলটিএস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না, আপনার লেভেল 1-2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়েই ক্লাস 9, 10, 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিংয়ের মতো করে নেন, বাসায় বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই বললাম যে এইটা শোনার আগে

0: শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুরু করেন। স্যার আমি তো এত দূর আসতে পারবো, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন এখান থেকে, ভদ্রমহিলা জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, যা একজন যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে। আপনি আরো অবাক হবেন, অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে। হ্যাঁ, যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরও একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা। এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া হচ্ছে। তো আমাকে বলে, স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তারা ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে। কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ে কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর বানো। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালায়িত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না অসম্ভব, এটা না আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম স্যার আসা উচিত। আরেকটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যার সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহার নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সব কিছু হয় না, আপনার নাটক নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ। আপনার প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি?
1: আমার স্যার আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আর আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করেছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মনে হলো যার সময় নাই, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাস হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল, কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না। বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন, লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সব কিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিটও আছে, এই সব কিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস এন্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয়, এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারবেন, এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা সততা চাদর মরানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো। আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছে ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন, ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাজাকাল্লাহ খায়ের, ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার, এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে, সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোনো এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বলছি বিদায়।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
3: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ দিস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায় আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে জীবন গল্প যার শেষটা কেউ জানে না

0: আত্মীয়র জন্য কি করতে পারবি? আমি তখন বললাম যে আমি কি করব। তখন ও বলল যে তুই মরে যা।
1: হ্যাঁ,
0: তুই মরে যা, তুই প্রমাণ দে তুই যে ভালোবাসিস। আমি তখন এমন বোকা ছিলাম যে আমি মরলে কি আসলে বুঝবি আমাকে, আমি যে ওরে ভালোবাসি।
1: একে দেখা শুরু হয়েছে কবে থেকে? জ্ঞান হওয়ার পর থেকেই তো। যেহেতু
0: আমি যখন ছোট কালে যখন ওদের সাথে খেলতাম
1: তখন থেকেই তো।
0: তখন
1: কত বছর?
0: এই যে ধরেন মানুষের যখন বুঝ হয় 5-6 বছর থেকেই তো। আমরা যখন ক্লাস 1-2 তে পড়ি তখন বন্ধু বান্ধব মিলে বলি যে এই মেয়েটা তোর, এ তোর, এ আমার, ওইটা আমার। ঠিক ওখান ওই সময় থেকে আমি বলতাম যে আমার কাউকে লাগবে না, আমার একজন আছে, আমি বড় হলে তারে বিয়ে করবো।
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 আপনাদের আজকের এই আয়োজন ভালোবাসার বাংলাদেশে। আপনারা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখতেই পান, এবং সেই সাথে ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সি মডিউলে আপনারা চাইলে আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে প্রায়শই অনুরোধ করি এবং আপনারাও সেই অনুরোধে সাড়া দিয়ে আমাদের কাছে আসেন। আমাদের হট সিট অলঙ্কৃত করার জন্য যে নাম্বারে আপনাদেরকে ফোন করতে হয় 01841904904, এই নাম্বার আপনারা ছোট্ট করে কিন্তু আপনাদের গল্পটা লিখে পাঠিয়ে দেন, তারপর ঢাকা এফএম এর টিম সেটাকে অবজার্ভ করি এবং ফাইনালি সেই গেস্টের সাথে কমিউনিকেট করে হট সিট পর্যন্ত পৌঁছে দিই। আজকের গেস্ট অফ অনার ফাহাদ, রাইট?
0: ফাহাদ ইসলাম,
1: কেমন আছেন ফাহাদ?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: ফাহাদ, আপনার সাদা পোশাকের প্রতি ফ্যাসিনেশন আছে নাকি?
0: কিছুটা বলতে পারেন।
1: ভালো লাগতেছে, কারণ সেম কালারের শার্ট প্যান্ট পরলে মানুষকে অনেক শার্প দেখে এবং ভালো দেখে, ভালো লাগতেছে দেখে।
0: থ্যাংক ইউ সো মাচ।
1: সো আপনার জীবনের কথা শুনতে চাই, সরাসরি আপনার জীবনের গল্পে চলে যেতে চাই।
0: সরাসরি শুরু করব?
1: করেন, অসুবিধা নাই। আপনার ছোটবেলা কোথায়?
0: আমার জন্ম হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রামে। আমি বড় হয়েছি গ্রামে, আমার এসএসসি এসএসসি কমপ্লিট করা হয়েছে গ্রামে, তারপরে অ্যাব্রোডে যাওয়া, তারপরে অ্যাব্রোড থেকে আসা।
1: এত অল্প সময় অনেক কিছু করে ফেলছেন তো।
0: এরপর
1: ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরেই বাইরে চলে যান?
0: জি, আমার বাইরে চলে যাওয়া হয়, আমার মিডল ইস্টে একটা কান্ট্রিতে কাতারে চলে যাওয়া হয়।
1: কাতারে
0: আবার ব্যাক করা, এখন আবার পড়াশোনা রিস্টার্ট করা।
1: ওকে, কাতারে কতদিন ছিলেন?
0: ওইখানে ছিলাম 8-9 মাসের মতো।
1: তারপর কি মন টিকেনি নাকি কাগজ সংক্রান্ত জটিলতা?
0: ততটাও কিছু না, যে
1: রিলেশনের কারণে চলে আসে। রিলেশন শুরু কি এখানে বাংলাদেশে থাকা অবস্থায় হয়েছিল?
0: রিলেশন শুরু হয়েছিল আসলে
1: ফেসবুক,
0: আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন থেকে শুরু। তারপরে ঘনিয়ে ঘনিয়ে যতদিন যে
1: স্টার্টিং থেকে শুরু, আপনি স্কুলে ছিলেন তখনই আপনার সাথে সম্পর্ক শুরু হয়, রাইট?
0: হ্যাঁ, ঠিক তেমনটাই। যদি বলা যায় উনি হচ্ছে আমার রিলেটিভ, আমার কাজিন।
1: ওকে,
0: তো ওই যে কথায় আছে না, ছোটকাল থেকে পছন্দ, তো ওই সময় থেকে আসলে পছন্দ অপছন্দ শুরু হয়, ভালো লাগা পর্যন্ত যায়। একটা সময় বুঝতে পারি যে আমার মনে হয় তাকে ভালো লাগে। তখন মেবি আমি ক্লাস 6-7-এ।
1: ওকে, আর সে কোন ক্লাসে তখন?
0: তখন সে ক্লাস 4-5-এ। জি, ওই ছোটকালে একটা বাচ্চা মতো থাকে না যে আমি বড় হয়ে তাকে বিয়ে করব, এমন কিছুই। তো তখন আমরা বড় হতে থাকি। একটা সময় যখন ক্লাস 8-এ পরীক্ষা দিই, ক্লাস 9-এ উঠি, তখন আর কি প্রকাশ করা হয় তার মাঝে যে এমন কিছু একটা আমার মধ্যে অনুভূতি হচ্ছে। তো তখন তিনি আসলে তেমন কোনো কিছু ইয়ে করেননি,
1: রেসপন্স করেননি।
0: আর রেসপন্স
1: কি বলছিলে তাকে?
0: বলেছি যে আসলে ব্যাংকে আমরা যখন খুব ছোটবেলা থেকে যখন খুচরো পয়সা জমাই, ঠিক মানে জমাইতে যখন একটা বড় পাহাড় হয়ে যায়, তখন ওইটার মধ্যে যে অনুভূতি থাকে যে আমার ব্যাংকের ভিতরে আমি খুব বছর, বেশ কিছু বছর ধরে আমি জমাইতে আমার এত একটা অ্যামাউন্ট হয়েছে, ঠিক আমারও মানে এতকে ভালোবাসতে পছন্দ করতে করতে এমন একটা পর্যায়ে হয়েছে, এখন ওইখান থেকেই
1: আমি তো বলছি
0: আমি আর আসলে এখন মনে হচ্ছে যে প্রকাশ করার সময় হয়েছে, আমি প্রকাশ করতে চাই তোর কাছে বিষয়টা। তো এক পর্যায়ে প্রকাশ করা হয়।
1: কিভাবে বলছিলেন?
0: বলছিলাম তখন ফোনে।
1: কি বলছিলেন?
0: বলছি যে মানে আমার তোকে ভালো লাগে, আমার জীবনে তোকে চাই। আমরা জানি যে আমরা এখন অনেক ছোট, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের ফ্যামিলি আছে, কিন্তু আমি তোকে জানা রাখতে চাই, আমার জীবনে তোকে প্রয়োজন, এটা যে কোনো ভাবেই হোক।
1: প্রয়োজন হিসাবে না প্রয়োজন হিসাবে?
0: আমার তার সাথে বৃদ্ধ হওয়ার জন্য, তাকে সারা জীবনে পাওয়ার জন্য, সারা জীবনে
1: বুড়ো হতে চাও।
0: ঠিক তখন থেকে এসব কিছু বলা, তো ও আমাকে সরাসরি বলে না, এর কোনো বেনিফিট দেয় নাই, তবে আমাকে যথেষ্ট টেক কেয়ার করতো, নামাজ পড়ো, ভালোভাবে চলো, ভালো করে পড়াশোনা করো, লাইফে কিছু করতে হবে তোমাকে, এমন কিছু মানে সবসময় সাজেশন দিত, কোনো বাজে ফ্রেন্ডের সাথে মিশবা না, স্মোক করবা না, সব কিছু ঠিক
1: আছে। নারাজি বলেনি, কিন্তু যেভাবে গাইড করতেছে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেভাবে গাইড করে,
0: মানে একবারে
1: বা ভবিষ্যতে স্বামীকে যেভাবে গাইড করে,
0: হ্যাঁ যেহেতু আমার কাজিন
1: ওকে
0: রিলেটিভ হয় ওই হিসেবে, তো আরো কিছু এমন একটা সময় গেছে যে আমার অ্যাপবিতে কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, ওর কারণে আমার অ্যাপবি পাসওয়ার্ড, ইনস্টা পাসওয়ার্ড সব কিছু তার কাছে ছিল, আমি তাকে দিয়ে দিয়েছি সব কিছু, এভাবে আমাকে কেয়ার করতো। তো তখন আমি এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আসলে দেখলাম যে ও আসলে কেমনভাবে একটু চেঞ্জ হচ্ছে, তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম কেন কি হয়েছে,
1: এর মধ্যে রাজি হয়নি,
0: রাজি হয়নি না হয়ে আমার কেয়ার করতো, ফুটবল পর্যন্ত খেলতে যেতে দিত না, যে যদি তুমি পা ভেঙে যাও, যদি তুমি ব্যথা পাও তখন কি হবে, এমন কিছু ছিল। পরে এক পর্যায়ে এসএসসি পর থেকে আসলে ভাঙন কেমন জানি শুরু হয়, ও কেমন জানি চেঞ্জ হয়ে যায়, আর এটা চেঞ্জ হওয়ার পিছনে রিজন হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আসলে বিষয়টি কোনোভাবে মেনে নেবে না কখনো।
1: জেনে গেছে ফ্যামিলি?
0: জেনে গেছে বলতে ওর ফ্যামিলি জানছে, আমার ফ্যামিলি জানে না তখন পর্যন্ত, ওর ফ্যামিলি জানার পর ওরা বিভিন্নভাবে ফোর্স করতেছে যে এসব কিছু কখনোই হবে না, এটা একটা বাচ্চা মন ছাড়া আর কিছুই না, এসব থেকে দূরে সরে পড়াশোনা করো, এটাই তোমার জীবনের গোল। তো এরপর থেকে কেমন জানি চেঞ্জ হচ্ছে হচ্ছে, বাট আমি যতই বুঝাই আমি বুঝাইতে পারিনি এমন কিছু একটা। তো এক পর্যায়ে তার সাথে সব কমিউনিকেশন অফ হয়ে যায়, তারপরে এমনও গেছে যে ওর জন্য আমি হোয়াটসঅ্যাপ খুলতে খুলতে আমার 10টা 12টা 15টা সিমও হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, ওর সাথে যোগাযোগ করতাম। তো ওর একটা বড় বোন ছিল যে উনি আমাদের রিলেশনটা কখনো মেনে নিতে চাচ্ছিল না, উনি বেশি ইয়ে করছে, বাধা সৃষ্টি করছে আমাদের জীবনে, তো ওনার কারণে আসলে আমাদের রিলেশনটা এক প্রকার ভেঙে যায়, রিলেশন তো ছিলই না, যতটুকু ছিল অতটুকু ভেঙে যায়। পরে এক পর্যায়ে ওর বড় বোন বলে যে মানে তুই ওর জন্য কী করতে পারবি, আমি তখন বললাম যে আমি কী করব, তখন ও বলল যে তুই মরে যা।
1: হ্যাঁ
0: তুই মরে যা, তুই প্রমাণ দে তুই যে ভালোবাসিস। আমি তখন এমন বোকা ছিলাম যে আমি মরলে কি আসলে বুঝবি আমাকে, আমি যে ওরে ভালোবাসি, আশ্চর্য মনে হচ্ছে
1: তখন হবো না।
0: তখন এক পর্যায়ে যখন এইভাবে ও দুদিন আমাকে ফোর্স করতে লাগলো,
1: ওর বড় বোন,
0: হ্যাঁ ওর বড় বোন, তখন আমি তাকে প্রমাণ দেওয়ার জন্য হাত কাটলাম, যেটা 2022-এর পরে 23-এ শুরুতে করছি, এই দাগ এখন পর্যন্ত আছে এখানে।
1: হ্যাঁ অনেক তো,
0: অনেক অনেক, এটা ছবি দেখলে আপনার মাথা ঘুরে উঠবে, এত রক্ত ছিল। এটা আমি যখন নেভিতে ট্রাই করি তখন একটা মলম ইউজ করি 700 টাকা দামের দাগ যাওয়ার জন্য, কিন্তু তারপরেও যায় নাই, এটা এতটা গভীর ছিল, এখন পুড়ে আসছে অনেকটা। তো আমি ওর জন্য হাত কেটে ছবি পাঠাইলাম, ও আমারে ব্লক করে দিল ওর বড় বোন, আর ও শোনার পরে তখন সেন্সলেস হয়ে যায়। পরে ওরে কোনোভাবে ওর ফ্যামিলি দেয় না যে আমার সাথে যোগাযোগ করতে, এভাবে গেল 2 দিন। পরে কোন 2 দিন পরে যখন আবার কোনোভাবে যোগাযোগ করলাম তার সাথে,
1: তোমার অবস্থা কি? প্রচুর রক্তপাত হয়েছে তো তখন?
0: রক্তপাত হয়েছে, এমনকি এটা আমার ফ্যামিলিও জানে নাই। আপুর ফার্মেসি ছিল, কিছু ধারণা আছে মেডিসিনের উপর, তখন ওই যে নাফা প্যারাসিটামল খেয়ে খেয়ে দিন পার করছি দুই দিন। পরে এর দুই দিন পরে দুপুরে, ঠিক দুপুরে ওর সাথে কথা হয় যে কোথায় আমি ওর সাথে কথা বলতে চাই। ও তখন মানে উনিও তখন বাসা থেকে ওর বড় বোনকে ফোর্স করতেছিল যে আমাকে ফোন দে আমি কথা বলবো। তো ওর বড় বোন তখন দিচ্ছিল না, এক পর্যায়ে ওর ইয়েতে ওর চাপে পড়ে আমারে কল দিল, দুই তিন মিনিট কথা বললাম, তখন ওর ছবিগুলো পাঠাইলাম। আবার দেখ আমি ওর জন্য সব কিছু করতে পারি, আমার জীবনে ওর জন্য সব কিছু করতে পারি, শুধু কি করতে হবে এটা বল। তোর বড় বোন বলে কি, তুই আসলে মরে যা,
1: আবার
0: তুই আসলে মরে যা। তখন আমি কত বোকা ছিলাম, আমি ঘুমের ওষুধ ফেস টু ওইটা আমি 27টা খেয়ে ফেলছি।
1: কতটা?
0: 27টা।
1: 27টা?
0: জি।
1: আবার মরতে বলছে তাই?
0: হ্যাঁ, আব্বুর ফার্মেসি আছে আমাদের বড় বাজারে, অনেক বড় ফার্মেসি আছে, আব্বু একজন প্যারামেডিক্যাল ডাক্তার প্লাস ফার্মেসিস্ট। তো আমাদের ঘরে সবসময় মেডিসিনের কালেকশন থাকে, ওইখান থেকে একটা বক্স খুলে দুই পাতা আর পরে পাতা থেকে 7টা খেয়ে ফেলছি। ঠিক 10-15 মিনিটের মধ্যে,
1: তখন তুমি,
0: তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে, তো তখন খাওয়ার 10-12 মিনিট পরে আমি শুয়ে পড়ি। আমি তখন জানতাম না যে আসলে এতগুলো মেডিসিন খেলে কি হয়, আসলে কি মানুষ মরে যায়। আমিও খেয়ে ফেলছি ওর কথা ধরে। তো যখন 10-12 মিনিট গেল, আম্মু ডাকতেছে যে ভাত খেতে যায়, দুপুর হয়েছে, নামাজ পড়েছিস, ভাত খেয়ে যায়। তখন আমি গোসল করে নামাজ পড়ে আসলাম, এরপরে কথা হলো। তো তখন আম্মু ডাকতেছে, আমি তো যাচ্ছি না। তো হয়ে গেল 2-3 মিনিট হয়ে গেল, ডাকতেছে আসতেছে কেন, পাশাপাশি তো রুম, এখন পর্যন্ত কেন আসতেছে না। তো পরে আম্মু আসলো রুমে, কি রে এ সময় তো ঘুমাচ্ছিস, খাওয়ার সময় তো ঘুমাচ্ছিস কেন? আমার তো কোনো রেসপন্স নাই, আম্মু চলে যেতে লাগলো, না ভাত খেয়ে ঘুমাক। তা আম্মু আবার ডাকলো, ভাত খেয়ে ঘুমা, আজকে যেহেতু এখন পর্যন্ত কিছু খাস নাই। ওই দিনে কিন্তু আমি সকালে কিছু খাই নাই, দুই দিন ধরে আমার খাবার অফ, টোটালি অফ খাবার, বলতে গেলে আমি পানি ছাড়া কিছুই খাই নাই। আর দোকানে ওই যে চা পানি যা বলেন তা, বাসা কিছু খাই নাই। তখন আম্মু ফোর্স করতে করতে হাত ধরে টানাটানি করতে লাগলো। হাত ধরে টানাটানি করলে তো মানুষের ঘুম ভাঙে, আমার ছেলের কেন ঘুম ভাঙছে না? তখন আম্মু বলে কি রে উঠতেছোস না কেন, উঠতেছোস না কেন? তখন আমার ওষুধের রিয়েকশন এমন ছিল যে আমার মৃত মাস যেমন হয়ে যায়, যে লুতুরপুতুর হয়ে যায় আমাদের গ্রাম্য ভাষায় বলে, ঠিক তখন এমন হয়ে গেছিলাম। পরে আম্মু চিৎকার দিয়ে আব্বুকে ডাকলো, আব্বু আসলো। আব্বু আসার পর দেখার পরে তো বুঝতে পারছে, আর আমার টেবিলের উপরে তখন ওই ওষুধের পাতাগুলো ছিল, মেডিসিনের পাতাগুলো। দেখছে আব্বু, দেখার পরে আব্বুর আর মানে কথা বলার পর্যন্ত কিছু নাই। তখন আব্বু আমার মামা আসে পাশের দুসম্পর্কের পাশের বাড়ির, ওনাকে দিয়ে আব্বু, আব্বু তখন আর হাঁটার হেঁটে যে আমাকে হসপিটাল নিয়ে যাবে এমনটাও কিছু ছিল না তার, এক প্রকার বলতে পারেন তিনি স্টপ হয়ে গেছেন সব কিছু থেকে। তো পরে উনি আমাকে সিএনজিতে করে আমাদের 14 গ্রাম উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। আব্বুর তো এখানে পরিচিত ডাক্তার আছে, ডিউটি ডাক্তার আছে, ফোন করে দেয় যে এভাবে এভাবে আমার ছেলে আসছে, একটা অকারেন্স করে ফেলছে, এভাবে এভাবে এতটা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, এই ওষুধ দেন আর কি লাগে দেন। ডাক্তার সিএনজি থেকে নামায় আমারে, আমারে নামাচ্ছে নাকি মৃত মানুষ নামাচ্ছে তাও বোঝা যাচ্ছে না।
1: তো আমার তো কোনো সেন্স নাই,
0: আমার সেন্স নাই, আমার কিছু নাই। তখন ডাক্তার আমাকে নামিয়ে, ডাক্তার আবার নিজে করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে বললো যে ওকে কুমিল্লা নিয়ে চলে যান তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব। তো ওইখানে আমাকে 2টা স্যালাইন দিয়ে দেওয়া হয়, কয়েকটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। তখন আমি কুমিল্লা নিয়ে চলে, কুমিল্লা নিয়ে আসে, তখন
1: কুমিল্লা মেডিকেলে
0: নিয়ে আসে। ওইখানে আমাকে রাখে নাই, আমাকে বলতেছে ওইখানে আমি রাখবো না, অন্য কোথাও নিয়ে যান, নাহলে ঢাকাতে নিয়ে চলে যান। ঢাকাতে তো এত তাড়াতাড়ি আসা সম্ভব না, কখনোই না, কুমিল্লা থেকে ঢাকাতে মিনিমাম আসতে 3 ঘন্টা সময় লাগবে, আর এতক্ষণ তো কখনো পেশেন্ট বাঁচবে না, আমিও বাঁচবো না। তখন আরেকটা হসপিটাল নিয়ে গেল, কুচেতলি মেবি, ওইখানেও রাখেনি। পরে এসআর হসপিটালে নিয়ে গেল, যেটা জাউতলাতে অবস্থিত, ওইখানে নিয়ে গেল, ওইখানেও রাখতেছে না। ওইটা আবুর পরিচয়, পরে আবু রিকোয়েস্ট করছে যে কোনোভাবে কিছু একটা করেন, আপাতত আমার ছেলেকে বাঁচান, আমার আর কিছু বলার নেই। আবু সবসময় পেশেন্ট ওই দিকে ট্রান্সফার করে, তো ওই হিসেবে তো তারা, তখন আমি তিন দিনের মতো আইসিউতে ছিলাম, আমার অনেক কিছু করছে, অনেক প্রসেস করছে, তারপরে অনেক কষ্টে মনে হয় সাত দিন পর, মনে হয় আমি ছয় দিনের শেষে আমি হসপিটাল থেকে আমাকে রিলিজ দেওয়া হয়।
1: জ্ঞান ফিরে তোমার কতদিন পর?
0: জ্ঞান ফিরে তিন দিন পর, যতদিন আইসিউতে ছিলাম তখন আমার জ্ঞান ছিল না, এবং ওই ছয় দিনে আমি সেন্সলেস ছিলাম বলতে পাগলের মতো ছিলাম, মানে আমার খাবার দাবার, আমি কিভাবে কি করতেছি, আমার কার্যকলাপের কোনো কিছুতে আমার কোনো কিছু হচ্ছিল না, আমি জানি না আমার কি হয়েছিল না হয়েছিল, আমি কিভাবে সবকিছু ইয়ে করছি আমি জানি না। তো সাত দিন পরে যখন তারা সাত দিন পরও দিচ্ছিল না, রিলিজ দিচ্ছিল না, আমাকে বলতে আরো তিন দিন থাকার জন্য, তখন আব্বু বলে যে না চলে আসুক বাড়িতে। তখন বাড়িতে আসছি, ডাক্তার বলছে যে টানা 72 ঘন্টা ঘুমাতে হবে, 72 hours। তো কিন্তু ওই 72 ঘন্টার ভিতরে আমি তিন দিনে 5 ঘন্টাও ঘুমাইতে পারিনি।
1: কারণ?
0: কারণ ওই আমার মাথায় ঘুরতেছে,
1: আমি ওর সাথে ফেরার পর থেকে মাথায় ওইটাই,
0: হ্যাঁ আমার তার সাথে কথা বলতে হবে, আমার তার সাথে দেখা করতে হবে, সবকিছু করতে হবে।
1: বাসাতে তো এর মধ্যে জেনে গেছে সব?
0: না, বাসাতে এটা জানে না,
1: কিছু জানে না,
0: কিছু জানে না। আমাকে জ্ঞান পিড়া পরে এতটুকু জিজ্ঞেস করতেছে, বাবা জীবনে চেয়েছিস তো পাইনি বা তোকে আমি দেইনি এমন কিছু নাই, কি কারণে এত বড় কাজ করলে বা কেন আমাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস, আমরা জানতে চাই। তা আমি মনে মনে বললাম, আমি যা চাই তোমরা তো কখনোই তা আমাকে দিবে না, দিতে পারবে না, সবই তো দিয়েছো কিন্তু একটা জিনিস ছাড়া। তো আমি, আমার বাসা এখন পর্যন্ত জানে না এই বিষয়টা, হয়তো বা এই শোয়ের পরে যদি জানে, জেনে যায় তাহলে কিছু করার নাই, এখনো জানে না। তো পরবর্তীতে মানে ওই 5 ঘন্টা ঘুমের পরে আমি ওর বাসায়, বাসার সামনে 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকতাম, সন্ধ্যা থেকে কেমন গেছে রাত্রে 1টা 2টা পর্যন্ত, শুধু একবার বারান্দায় আসলে দেখবো বলে। কিন্তু ভাগ্যের এমন কি খেলা, আমি তখনও তাকে দেখতে পাইনি। এরপর তখন আমার তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার,
1: তুই মেয়ে, মেয়ের বড় বোন সবাই তো জেনে গেছে এর মধ্যে যে কি চলতেছে তোমার সাথে, তুমি যে এভাবে,
0: ওর বাবা জানে না, শুধু ওর পুরা
1: সবাই তো জানে যে তুমি
0: সবকিছু
1: ওষুধ খাইছো,
0: সবকিছু জানে, এবং তারা ভয় পেয়ে আমার সাথে সবকিছু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়,
1: না হয়
0: পরে যেন দায় না হয়। তো ওদের বাসার সামনে যখন আমি গিয়ে গিয়ে বসে থাকতাম, ওইটাও ওর দেখতো। এরপরে আমারে অন্য নাম্বার থেকে ওর ফুফু কল দিয়ে বলে যে আমি পুলিশে ধরিয়ে দেবো, তুই বাসার সামনে থেকে চলে যা। বাচ্চা ছিলাম, অতটাও সাহস ছিল না, তখন আর বাসার সামনে গিয়ে বসে থাকতাম না, তখন ওর কলেজের সামনে যাইতাম। আমি তো, আমি যখন, ও স্কুলে পড়তো তখন, আমি তো কলেজে, তো ওর স্কুলের সামনে যাই বসে থাকতাম ওকে দেখার জন্য। এভাবে করতে করতে প্রায় 3 মাস 4 মাস 5 মাস ঘনালো, বাট আমার ভাগ্য এতটাই ভালো যে আমি তাকে দেখতে পাইনি। কলেজ শুরু থেকে ছুটি পর্যন্ত সময় গেল, আমি অথচ তাকে দেখতে পাইনি। এভাবে গেল, গেল তো গেল, তখন আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা, পরীক্ষার আমার কিছুই নাই, পরীক্ষা যে জীব দিব আমি কিছু নাই, আমি কিছুই পড়ি না সারা বছর, আমি পরীক্ষা দিতে পারবো না, এমন অবস্থা, পড়ালেখার অবস্থা বাজে, পুরো বাজে কন্ডিশন। পরে এক পর্যায়ে সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস কিছুটা ট্রাই করতে করতে কোনোরকম ফার্স্ট ইয়ারটা ক্রস করলাম, সেকেন্ড ইয়ার উঠলাম, ও তখন এসএসসি পরীক্ষা দিল, এরপরে কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে এমন কিছু। বাট ওই যে তাকে দেখার জন্য আমি কত সময় যে কত ঘন্টা অপচয় করলাম রাস্তার পাশে, সেটা আমি আর আমার সৃষ্টিকর্তা জানে। আমার মনে হয় এভাবে করতে করতে আমার 7 থেকে 8 মাস গেল ওর পিছনে, শুধু তার সাথে দেখা করব, তাকে সব কিছু বুঝিয়ে বলবো এমন কিছু। কিন্তু আমি তাকে দেখি নাই, তাকে কোনো কিছু বলে নাই। প্রায় 7 থেকে 8 মাস পরে ওর বোনের সাথে যোগাযোগ হয়ে কোনোভাবে যে একটা রং নাম্বারে কল দিয়ে, অন্য নাম্বার থেকে কল দিয়ে ও রং নাম্বার ভেবে ধরছে, পরে আমি কথা বললাম 2 মিনিট যে আপু আমি ওর সাথে না, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি একটু বাজারে আসো আমার সাথে দেখা করো। তো ও তখন আসতে চায় না, অনেক জোরাজুরি করলাম আসতে চায় না, তারপরে অনেক কান্নাকাটি করে যখন একদিন রাজি করালাম, একদিন এসে আমার সাথে দেখা করে না, আমাকে দেখে আবার চলে গেছে। কিভাবে পালা চলে গেল আল্লাহ জানে, লোকেশন দিছে লোকেশনে ছিল আবার চলে গেল। তো এরপর থেকে আর তাদের সাথে কোনো যোগাযোগ নাই। এরপরে প্রায় দুই তিন মাস এভাবে কাটলো, তখন আমার ইন্টারমিডিয়েটের মাঝামাঝি টাইম, একটু পড়াশোনার দিকে মনোযোগী হলাম, পাশাপাশি তো আছেই। তো এভাবে করতে করতে একটু একটু পড়াশোনার দিকে মনোযোগী হলাম, পড়তেছি আবার ওর কথা ভাবতেছি, পড়তেছি আবার ওর কথা ভাবতেছি। আমার ওই সময় থেকে ইন্টারমিডিয়েট লাইফ থেকে শুরু করে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, আমার মনে হয় না এতগুলা বছরের মাঝে আমি ঠিক মতো 15 দিন রাত্রে ঘুমাইতে পারছি আমার অ্যাব্রোড লাইফ সহ মিলিয়ে। মনে হয় না 15 দিন আমি রাতে ভালো করে ঘুমাইতে পারছি। আমার অ্যাভারেজ রাত্রে ঘুম হয় 3টা 4টা, কালকে রাত্রে আমি 5টার পরে ঘুমাইছি, আবার 8টায় উঠে গেছি, উঠে ক্লাসে চলে গেলাম। তো পরীক্ষা ঘনিয়ে আসলো, ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিল, ও পড়াশোনা করতেছে, আমারও পরীক্ষা। যাই হোক, ক্যারিয়ার তো ধরতে হবে, যেহেতু ছেলে মানুষ বাবা মার দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব নিতে হবে। পড়াশোনা করছি, পরীক্ষা দিলাম কিছুটা, যতটুকু পড়ার সিলেবাসের 40% কমপ্লিট করতে পারিনি, যাই হোক ভালোই রেজাল্ট করলাম, এ গ্রেড পাইলাম, পরীক্ষা দিলাম,
1: তারপরও এ গ্রেড।
0: কাজ যতটুকুই পড়ছি ততটুকুই থেকে এই প্রশ্ন আসছে, আর আমার বলতে পারেন ট্যালেন্টও ভালো ছিল, অল্পতেই সব কিছু বুঝে ফেলতাম, তারপর এ গ্রেড চলে আসছে, সবাই খুশি। আম্মুরা ফোর্স করতেছে বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়ার জন্য, অ্যাডমিশনের জন্য, আমার তো এদিকে কোনো মনোযোগ নাই। তো আমার ইচ্ছা আমার ওকে পাইতেই হবে, আমার অতি তাড়াতাড়ি ক্যারিয়ার লাগবে, আমার ওকেই লাগবে, এটা যেভাবে হোক আমার ওরে লাগবে। তো ওর সাথে যোগাযোগ করি, কোনোভাবে ও কিছুতে অ্যাগ্রি করতেছে না, তোর বাবা মা কখনোই মানবে না, মানলেও আমার বাবা মা মানবে না, তোর ক্যারিয়ার নাই, তুই এখন একটা বাচ্চা ছেলে, তোর ক্যারিয়ার করতে মিনিমাম আরও 5-7 বছর লাগবে, আমি আমার ক্যারিয়ার করে নেব, তুই আমার সাথে থাকবি কি না বল। কোনোভাবে কোনো কিছুতে রাজি না, তুই কর তোর ক্যারিয়ার কর, সব কিছু শেষ, পড়াশোনা বাদ, আমি বিদেশ চলে যাব,
1: ক্যারিয়ার তৈরি করতে হবে, তাই
0: ক্যারিয়ার করতে হবে, অ্যাট লিস্ট তোকে পাওয়ার জন্য,
1: করে ওকে পাওয়ার জন্য তাই বিদেশ চলে যেতে হবে, লেখাপড়া সব ছেড়ে
0: বিদেশ চলে যেতে হবে। তখন বাবা মাকে বলি যে বিদেশ যাব, আমাদের এত ভালো ছেলে, ফ্যামিলির বড় ছেলে, আমাদের ফ্যামিলিতে এমন কেউ না যে বিদেশে ছিল, সবাই কোনো না কোনো ভালো পজিশনে আছে। আমার মামা একজন সাংবাদিক, ইমরান মাহফুজ, ডেইলি স্টারে থাকেন, উনি অবশ্য চিনবেন। আমার মানে আমার রিলেটিভরা সবাই হায়ার এডুকেটেড, তুই কেন বিদেশ যাবে, তোর তো বিদেশ যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি যাবো মানে যাবো, আমার জিদের উপরে যদি কিছু করেন তাহলে আমি কই যাবো, আমাকে হারিয়ে ফেলবেন আপনাকে, আপনারা আমাকে হারিয়ে
1: ফেলবেন, এমনি তো ভয় থাকে তোমারে নিয়ে।
0: ওই যে একটা অর্গানাইজ করছি, পরে ঠিক আছে পাঠাবো, পাসপোর্ট বানাইলো, সব কিছু হলো, প্রসেস চলতেছে চলতেছে। এরপরে প্রসেসিংয়ের মাঝেও আমি তাকে দেখার জন্য কত রাত যে কাটাই দিলাম ওর বাসার সামনে, মানে এটা প্রকাশ করে বোঝানোর মতো এখন পর্যন্ত মনে হয় না বইয়ে কোনো বর্ণমালা তৈরি হয়েছে।
1: এক ঝলক দেখা যায়নি, তাও
0: এক ঝলক দেখতে পাইনি আমি তাকে। সে যে ক্লাস 8 এর আগে নানার মৃত্যুবার্ষিকীতে তাকে দেখেছিলাম, এখন পর্যন্ত আর দেখিনি।
1: কতদিন সময় গেছে মাঝখানে?
0: এই যে ক্লাস 8 থেকে আজ পর্যন্ত, এটা ধরুন ক্লাস এসসিতে দিলাম 22, 8 দিলাম ধরেন 20, প্রায় ধরেন 6 বছর।
1: তারপরে তার জন্য অপেক্ষা দেন?
0: অপেক্ষা এখন পর্যন্ত, পরে অ্যাব্রোডে যাওয়ার 10 দিন আগে তার সাথে যোগাযোগ করি, আমি চলে যাচ্ছি, আমার ভিসা আমার পাসপোর্ট সব কিছু ওকে পাঠাইলাম যে আমি চলে যাচ্ছি, অ্যাট লিস্ট দেখা করতে চাই। আর বিদেশ থেকে তো সবসময় মানুষ ফিরেও আসে না, বিপদ আপদের তো কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা কার মৃত্যু কোথায় রাখছে জানি না আমরা। তো আমি একবার দেখা করতে চাই যাওয়ার আগে, তুই আমার সাথে দেখা কর, তোকে পাই বা না পাই আমার জীবনে তুই আসলি কি গেলি ওইটা পরে দেখা যাবে, আমি তোর সাথে দেখা করবো একবার। বাস এটা কখনো সম্ভব না, তুই আমি জানি যদি তুই আমার সাথে দেখা করিস তুই বিদেশে যাবি না, তুই আমাকে নিয়ে আরো সিরিয়াস হবি, এবং ও সবসময় দেখা করতো না এই কারণে যে আমি ওর দেখলে সিরিয়াস হয়ে যাবো, আমার সবকিছু বাদ দিয়ে আমি ওর পিছনে পড়ে থাকবো, এই জন্য ও চায় যে আমি দেখা না করি। ও জানে ওর জন্য আমি এভরিথিং করতে পারি, কি করতে পারি না পারি ও ওটা তখনই বুঝে ফেলছে যখন আমি ওই যে অকারেন্সটা করছি, ঘুম ওষুধ খাইছি, তখন তো তখনও করে নাই। এমন এক পর্যায়ে তখন আমি এয়ারপোর্ট থেকে ফিরে যেতে চাইছিলাম, আমি যাবো না, আমি বিদেশ যাবো না, আমি তোকে দেখা ছাড়া বিদেশ যাবোই না। তো এক প্রকার লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে কল দিল, কলে কথা বললাম, তখনও আমি বিমানের ভিতরে বসে ওর সাথে কথা বললাম, কান্নাকাটি করতেছি, আমি অ্যাব্রোডে যাচ্ছি, আমি আমার দেশের জন্য কান্না করতেছি না, ফ্যামিলির জন্য কান্না করতেছি না, ক্যারিয়ার জন্য কান্না করতেছি না, শুধু করতেছি ওর জন্য। আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, ওরে এশিয়ার পাবো কি পাবো না আমি জানি না। বিদেশ যাওয়ার সপ্তাহ দশ দিনের মতো কথা হয়েছে, কেমন আছি, কি করতেছি, আব্দুল লাইফ কেমন কাটাচ্ছি, জব পাইছি কিনা, সব কিছু মিলিয়ে খোঁজ খবর নিচ্ছে দশ বারো দিন পনেরো দিন, এক মাস এমন ছিল। এরপর থেকে আবার যোগাযোগ অফ, দুই মাস তিন মাস আমার, ও যখন ওর যোগাযোগ অফ করে দেওয়ার পরে আমার এমন হয়েছে, আমি একদিন কাজ থেকে বাসা আসতেছিলাম রাত্রে, আমার ওয়ালেট হারায় যায়, এবং কি আমি যখন অ্যাব্রোডে যাব তখন আমার বাড়ি থেকে আমার ফোনটা চুরি হয়ে যায়, যেখানে ওর সব ছবি ছিল। অ্যাব্রোডে যাওয়ার আগে ওকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে কয়েকটা ছবি দেয়, অ্যাটলিস্ট যেন ওইটা দেখে দেখে আমার সময় পার করতে পারি, ও দেয় নাই। আমার ওয়ালেট, আমার মানি ব্যাগে একটাই ছবি ছিল, এখনও এটা আছে আমার ওয়ালেটে, তখন আমার ওয়ালেট হারায় যায়, তখন তো আমি পাগলের মতো হয়ে যায়, এমন এক অবস্থা। তখন ওরে ফোন করলাম, ও না, তখন ওয়ালেটটা হারা যাওয়ার পরে তখন ওর সাথে যোগাযোগ নেই, তখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার এরপরের দুই তিন মাসে মানে আমি রাত্রে ঘুমাইতেই পারি না, ওই ঘুমের কারণে আমি একটা জব ছেড়ে দিছি, আমার ভালো ভালো কিছু জব ছিল এখানে, আমি জব ছেড়ে দিছি, আমার রাত্রে ঘুম হয় না, আমার ঘুম হয় পাঁচটা ছয়টায়, আমি ঘুম থেকে উঠি বারোটায়, কিন্তু আমার জবে যাইতে হয় সকাল সাতটায় জব শুরু। তো ওই জবটাও আর করতে পারি নাই। আমার দুই তিন মাস এমন পরিস্থিতিতে গেছে।
1: কোন প্রদেশে ছিলে?
0: হ্যাঁ,
1: কাতারে। কোথায় ছিলে?
0: আমি কাতারে মাইজার ছিলাম, সিটির পাশাপাশি একটা অঞ্চল। তো মানে এমন অবস্থা হয়েছে দুই তিন মাসে, আমি যখন চোখ খোলা রাখি তখন আমার চোখ জ্বলে ঘুমের কারণে, যখন চোখ বন্ধ করি তখন আমার চোখ ব্যথা করে
1: দিনের পর দিন না ঘুমানোর জন্য।
0: আমি চোখ খোলাও রাখতে পারি না, আবার বন্ধও করতে পারি না, চোখ দিয়ে পানি পড়ে, অটোমেটিক্যালি পানি পড়ে ঘুমের কারণে। আমার শরীরের অবস্থা কদাচিত হয়ে গেছে, আমি জানি না আমি কিভাবে ওইখান থেকে উঠে আসছি। পরে দুই তিন মাস এমন করতে করতে পরে আমার যে নিয়ে গেছে মুদির, উনি বললো যে না তুই জবটা ছেড়ে দে, জব তো করতে পারতেছিস না, কিছুদিন বাসায় থাক। পরে বাসায় থাকলাম, নিজেকে একটু কন্ট্রোলে নিয়ে আসছি সব কিছু মিলিয়ে, তখন নেক্সট জবের জন্য সিভি জমা দিলাম, ইন্টারভিউ দিলাম, কয়েকটা হলো, আমি যাই নাই বা কিছু হয়নি। অ্যাব্রোড থেকে আসার চার মাস আগের কথা, একটা ওই যে গভর্নমেন্ট ভাবে একটা জবের জন্য ইয়ে করছি, কম্পিউটার ডাটা এন্ট্রিম্যান হিসেবে, ওইটা সরকারিভাবে পুলিশের ইয়েতে। তো ওইখানে আমার কাজ ছিল শুধু কেসগুলা ফাইল করে করে প্রিন্ট করে বের করে দেওয়া। তো ওইটা হচ্ছে হচ্ছে বলে এক দেড় মাস চলে যায়, তখন ওর সাথে যোগাযোগ করি, যোগাযোগ ওর সাথে হয় না, ওর ফুফুদের সাথে যোগাযোগ করি, আমার গ্রামের একজন ফুফুকে দিয়ে, আমার পরিচিত একজন ফুফু, ওনার কাছে সব কিছু খুলে বললাম যে এভাবে এভাবে আমার তো কে লাগবে, আপনি ওর ফ্যামিলির সাথে কোনোভাবে যোগাযোগ করেন। তো উনি ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, তখন উনি বিভিন্নভাবে চেষ্টা করছে যে ওদেরকে কনভিন্স করার জন্য, ওর ফুফুদেরকে, ওর ইয়েদেরকে, আন্টিদেরকে, কিন্তু পারে নাই। এট দ্য লাস্ট মোমেন্ট তারা বলছে যে তারা কোনো বিদেশি ছেলের কাছে বিয়ে দিবে না। মাথায় পড়লো বাদ, কি করবো,
1: বিদেশ থাকা যাবে না,
0: বিদেশি ছেলের কাছে তো দিবে না, তাদের বিদেশি ছেলে পছন্দ না, বিদেশি ছেলেরা বিদেশ গেলে দুই তিন বছর আসে না, কোনো কিছু নাই, তারা দিবে না। জবের ইন্টারভিউ দিলাম,
1: বললো মরে যেতে, মরে যাওয়ার চেষ্টা করলো, আবার বললো পরিপূর্ণভাবে মরে যেতে, আবার মরে যাওয়ার চেষ্টা করলো। এবার তাড়াতাড়ি ক্যারিয়ার এস্টাবলিশের জন্য, যেহেতু সময় বেশিক্ষণ ওয়েট করতে পারবে না, হ্যাঁ, তাই বিদেশ আসলা। এবার বলতেছে বিদেশি ছেলের সাথে বিয়ে দিবেন, এবার বিদেশ থেকে দেশে আসার ব্যাক করতেছো নাকি?
0: তখন আমার ইন্টারভিউ হলো, আমার তখন ইন্টারভিউ রেজাল্ট দেয় নাই, কি হলো কি হলো না, গভর্নমেন্ট জব তো অনেকেই দিছে, তো তখন এটা ওয়েটিং এ ছিল সপ্তাহ দশ দিন। তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি জব করব না। তো এরপরে আমার সাত দিন, ছয় দিন, সাত দিন, আট দিন পরে আসলো যে আমি ইন্টারভিউতে অ্যাকসেপ্টেড, আমাকে আমার জব
1: অ্যাকসেপ্টেড।
0: হ্যাঁ,
1: গভর্নমেন্ট জব, তরুণ চাকরি, কাতারের মতো জায়গায়, ইউ আর অ্যাকসেপ্টেড।
0: আমি অ্যাকসেপ্টেড।
1: হ্যাঁ, তারপর তুমি কি করলে তখন?
0: আমার কম্পিউটার ট্রাফিং স্পিড মিনিটে 50 প্লাস এভারেজ,
1: কাম অন,
0: 50 প্লাস এভারেজ। আমি অ্যাকসেপ্টেড এবং আমাকে অতি শীঘ্র জয়েন করার জন্য বলতেছে, তাদের লোক লাগবে।
1: আর তুমি কি করলে?
0: ফ্যামিলি বলতেছে জয়েন কর, বাবা বলতেছে জয়েন কর, জয়েন করলাম। আমার মাথায় তো ওইটা,
1: বিদেশি ছেলে বিয়ে করবে।
0: আমার স্যালারি ছিল 3200 রিয়াল, বাংলা প্রায় 1,12,13,14। এর সাথে প্রত্যেক মাসে আমার চিকিৎসা ভাতা দেওয়া হয়, বুঝি না তো, গভর্নমেন্ট পলিসি বিভিন্ন ভাতা যোগ করা হয়, ওইটার সহ আমার প্রথম মাসের স্যালারি সব কিছু মিলে আসছিল 1,63,000।
1: 1,63,000 ফার্স্ট মান্থে?
0: ফার্স্ট মান্থে। আমাদের বাংলাদেশ থেকে ওইখানে গভর্নমেন্টে আরও সুযোগ সুবিধা অনেক। আমার, আমরা এক রুমে দুইজন ছিলাম, দুইটা এসি ছিল, দুইটা বেড ছিল, এত ভালো রুম, থাকার বিষয় গেল, খাবারের বিষয় সরকারি গভর্নমেন্ট,
1: মাসে বলো ফুড মেনুটা বলো সবই বলো,
0: মানে মানে ফুড মেনু এমন ছিল যে, মানে ফুড মেনু বলবো কি, তারা ওই যে ভালো, কখনো অন্য কোনো খাওয়া, খারাপ খাবার না, সবকিছু ভালো। ফুড মেনু এমন, মানে ওই জব ছেড়ে আমার মনে হয় না কেউ আসবে, মানে আসার চিন্তা করবে এমন কেউ ভাবতে পারে না। কিন্তু আমার মাথায় তো পাগলামি, বাচ্চা ছেলের এখনো পাগলামি যাচ্ছে না, এত ভালো ক্যারিয়ার পায়ও, কিন্তু ক্যারিয়ার কার জন্য, ক্যারিয়ার দিয়ে আমি কি করব, আমার তো ড্রিম ফুলফিল হবে ওকে ফাইলে এমন কিছু। তখন জব করতেছি 15-16 দিন গেল, জবও চলতেছে সব কিছু মিলিয়ে, কিছুদিন পরে স্যালারি আসবে এমন কিছু, তো সব কিছু এভারেজ ঠিক আছে। সরকারি পোশাক হতে রেশন জাতীয় যত দ্রব্য আছে, চাউল ডাউল সব কিছু তারা ওইখান থেকে দিত, এবং আমার এমন ফ্যাসিলিটিস ছিল যে আমি সারাদিনে বাইরের দেশে তো বেশি অকারেন্স হয় না, হয়তো কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ওইটার ফাইল করা লাগে, এমন কিছু
1: কাজকাম তেমন চাপ নাই,
0: চাপ নাই। আমার ডিউটি ছিল বরাবর 8 ঘন্টা, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, তো ওই 8 ঘন্টা থেকে আমার সারাদিনে সর্বোচ্চ গেলে আমার 3 ঘন্টা কাজ, 3 ঘন্টা কাজ করো, আর 5 ঘন্টা আমি বসে বসে ফোন ইউজ করি। তো এমন এমন জব, যখন আমার জবের বয়স 16-17 দিন, তখন ওর সাথে যোগাযোগ করি, ও বলতেছে যে আমাকে কখনোই বিদেশি ছেলের সাথে বিয়ে দিবে না। আমিও চাই না যে আমার কোনো বিদেশি ছেলের সাথে বিয়ে হোক, আমি চাই আমার স্বামী কোনো একটা সরকারি চাকরি করুক বা বাংলাদেশে কোনো কিছু একটা করুক, এইসব কিছু। তারপরে কি আর করার, ডিসিশন নিয়ে যে আমি চলে আসবো,
1: হ্যাঁ
0: চলে আসবো, আমার তাকে লাগবে, আমি চলে আসবো। তুই আসলে তুই খুশি, তুই আসিস না, তোর ক্যারিয়ার অলরেডি বিল্ড আপ হয়ে গেছে, তুই এখানে থাক, আমাকে তোকে লাগবে না, আমার থেকে তুই ভালো কাউকে পাবি, তোর জীবনে ভালো কেউ আসবে, তুই অ্যাটলিস্ট এসব কিছু আর করিস না, তুই ওইখানে থেকে যা, তুই আসিস না, কিন্তু আমার তো তোকেই লাগবে, এমন কিছু একটা। তো এক পর্যায়ে পরে আমার জবের বয়স যখন 23 দিন, ওর সাথে কথা বলার 5 দিন, 17 তারিখে তো, 17 দিনে তো কথা বলছি, 23 তারিখে আমি ডিসিশন নিই যে রাত্রে না, আমি জব ছেড়ে দিব, এবং কি আমি রিজাইন লেটার দেই ওদেরকে যে আমার জব আমি ছেড়ে দিব, আমার জব করব না,
1: যেহেতু ভালোবাসা মানুষ বিদেশি ছেলে পছন্দ করে না। তাই
0: তারা জিজ্ঞেস করতেছে এত ভালো জব, মানুষে লক্ষ লক্ষ, এই জবের জন্য মানুষে 4,00,000-5,00,000-6,00,000 দালালকে ঘুষ দিয়ে অপেক্ষা করে 5 মাস, 6 মাস, 1 বছর যেন পায়। তোমার ইন্টারভিউ নিলাম, তোমার, তুমি বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছো, তোমার সবকিছু মিলে মনে হলো তোমার স্কিল সহ তোমাকে ভালো মনে হলো, এই জন্য তোমাকে আমরা জয়েন করালাম। এখন তুমি আজকে 23 দিনে মাথা তুমি বলছো রিজাইন দেবো, আমরা তো এটা পারবো না, তোমার মুদিরের সাথে কথা বলবো কি হয়েছে। তোমার কি কোনো সমস্যা হচ্ছে, রুমে থাকতে পারছো না, খাবারের সমস্যা হচ্ছে, আমরা ম্যানেজ করে দেবো, তুমি এটা যেও না। আর এমনটা অবস্থা হয়েছিল যে তারা ওইখানে বাঙালি কোনো মানুষকে তারা ট্রাস্ট করতে পারে না, কিন্তু আমাকে অতি সহজে নিয়ে নিল, আমার কথাবার্তা শুনে আমার সব কিছু মিলিয়ে নিয়ে নিল, আমার কাজের অভিজ্ঞতা থেকে নিয়ে নিল। কিন্তু এখন তুমি কেন চলে যেতে চাও? আমি চলে যেতে চাই, আমার ভালো লাগে না, আমার আমি এটা করব না, আমি দেশে ব্যাক করব, আমার এখানে থাকার ইচ্ছে নেই। এরপর থেকে 23 তারিখে রিজাইন লেটার দেওয়ার পরে আমার জব বন্ধ, আমি যাই না। 3-4 দিন ওদের ক্যাম্পে ছিলাম, ওদের রুমে ছিলাম। 4 দিন পরে অনেক কষ্টে আমি ম্যানেজ করে রিজাইনের সিগনেচার করে আমি চলে আসি। আমারে তারা এমন হুমকি দিছে যে তুমি যদি জব ছেড়ে যাও তুমি আর অ্যাব্রোড লাইফে কখনো আসতে পারবো না, কোনো দেশে যেতে পারবো না, তুমি ভেবেচিন্তে ডিসিশন নাও। আমার ডিসিশন পাইনাল, আমি আর অ্যাব্রোডে কখনো যাবোই না। তারপর আমাকে রিজাইন দেন। কি বাচ্চা মু পাগলামি তোমার বাবা, বুঝবে পরে তুমি। ওখানে একজন খুব সিনিয়র ইয়ে ছিল, উনি আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল।
1: এত সময় কে কাকে দেয়?
0: বিরিয়ানি খাইলাম লাঞ্চ টাইমে ওনার সাথে। খুব ভালো করে নরম সুরে বুঝাইল, বাবা তুমি কিসের ইয়েতে পড়ছো জানি না, কিন্তু তুমি এই কেরিয়ার হারিও না। তোমার যদি 2 বছর হয় কেরিয়ারের বয়স, তোমার স্যালারি পড়বে 5 লক্ষ টাকার উপরে। ভুল করতেছে সব কিছু মিলিয়ে, কে বুঝে কার কথা, আমি চলে যাব। তো উনি পরে আসার সব প্রসেস করে দিল। তখন আমি 4 দিনে মাথায় রিজাইন পেপার নিয়ে আমি আমার আগের অবস্থানে চলে আসি, জব ছেড়ে চলে আসি আমার মুদিরের কাছে, আমি দেশে যাব। সবাই তো হতবাক, ফ্যামিলি থেকে বলতেছে যে তুই যদি দেশে আসিস তোর বাড়িতে কোনো জায়গা নেই, যেখানে আছিস কই যাবি কি করবি তুই জানিস। ঠিক আছে বাড়িতে যাব না, বাড়িতে যাব না।
1: তোমার প্রেমিকার সিগনাল পাইছো? বিনা সিগনালে এত কিছু সিগনাল তো পাওনি, সে শুধু বলছে যে প্রবাসী কোনো ছেলেকে আমি বিয়ে করব না, সে আমার স্বামী হবে না, তাই প্রবাস জীবন ছেড়ে দিচ্ছ। কিন্তু সিগনাল কি পাইছো যে ফিরে আসলে তার ভালোবাসা পাবা?
0: না, সিগনাল পাই নাই।
1: ভালো, তারপর?
0: তারপর ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করতেছে যে তুমি আসতে পারবা না, আসলে বাড়িতে কোনো জায়গা নেই, কখনোই না, তুমি আমাদের কোনো সন্তান হিসেবে গণ্য হবে না, জায়গা সম্পত্তি কিছুই পাবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি দেশে এসে পড়াশোনা করব, আমার কিছু একটা করতে হবে, দেশেই কিছু একটা করতে হবে, আমার ওই 1 লক্ষ টাকার ইয়েতে আমার লাইফ আমার দরকার নাই, আমি অল্পতেই খুশি, অভাবে আমি সুখ খুঁজব, আমার কিছু লাগবে না। এক পর্যায়ে ফ্যামিলির সাথে কমিউনিকেশন অফ হয়ে যায়, অফ করে দিয়ে আমি চলে আসি। তখন আমার প্রসেস তো উনি করে দেয়, সিনিয়র কনসালটেন্ট উনি করে দেয়। তখন আমি দেশে চলে আসি। আমি কোথায় যাব, কই থাকবো আমি জানি না, বাড়িতে আমার কোনো জায়গা নেই। ঢাকাতে একজন মামার বাসা আছে, ওনার ওইখানে ছিলাম 1 সপ্তাহ। এরপরে আমি ধানমন্ডিতে ম্যাচ নেই, ওইখানে থাকি। আমি এত কিছু স্যাক্রিফাইস করে আসলাম, অথচ আমি এয়ারপোর্টে যখন নামলাম, বিমান থেকে ল্যান্ড করলাম, তখন আমি এয়ারপোর্টের ওইখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বলছি যে আমি চলে আসছি, আমি বাংলাদেশের মাটিতে আমি পড়াশোনা করব, আমি কোনো সরকারি চাকরি করব, আমার তোকে লাগবে, তুই প্রস্তুত হ। ও হতভাগ, স্টক হওয়ার মতো কিছু শক্ট হয়ে গেছে, কি বলে, বিশ্বাস করতেছে না। বাইরে গেলাম, MB কিনলাম, ভিডিও কল দিলাম, দেখ আমি কোথায়। পরে কল কেটে দিল, এরপর আর কোনো যোগাযোগ নাই। ওর বড় বোন অবাক, ওর ফ্যামিলির মেম্বার যারা যারা জানে সবাই শকড, কি করছে বোকা ছিল, এবং তারাও জানে আমার ওইখানে কোন পজিশনে আমি ছিলাম। তখন আমার জবের বয়স ছিল 28 দিন, 28 দিনের মাঝে আমি দেশে, বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট নাই, ভাই বোনদের সাথে কন্ট্যাক্ট নাই, আমি ঢাকাতে পুরাপুরি একা, আমার ঢাকাতে তেমন আত্মীয় স্বজনও নাই, যারাই আছে অনেক দূরে নারায়ণগঞ্জে, ওইদিকে বাড্ডা কই কই আছে, আমারও তেমন পরিচয় নেই, সম্পর্ক নেই। তখন আমি থাকতেছি নিজের মতো, আমার অল্প কিছু সেভিংস ছিল, ওইটা দিয়ে আমি চলতেছি কোনোভাবে। তখন ভার্সিটি পরীক্ষা দেওয়ার মতো সব কিছু শেষ, শুধু আছে ন্যাশনাল আর কিছু BSc প্রোগ্রামের কিছু আছে, তো ওইগুলোতে পরীক্ষা দিলাম, প্রিপারেশন নিচ্ছি, এক মাস ধরে নিচ্ছি, ওর সাথে তো যোগাযোগ নাই। আমার ডিসিশন হলো আমার কোনো কিছুতে পড়াশোনা স্টার্ট করতে হবে, আমার লাগবে ওরে, আমার কোনো একটা গভর্নমেন্ট জব লাগবেই লাগবে। তো এক পর্যায়ে কোথাও হয়নি, ন্যাশনাল আসছে তেজগাঁওতে, আর এমনিতে আদার্স যেগুলোতে ভালো প্রফেশনে ট্রাই করছে ওইখানে কোথাও হয়নি। অনেক প্রতিযোগী ছিল, ইন্টারে আমার পড়ালেখা উইক ছিল, পড়ালেখা করতে পারিনি ওর কারণে। ইন্টার কমপ্লিট করার পরে অ্যাডমিশনের জন্য আমি প্রিপারেশন নেই নাই, পড়ালেখা থেকে অনেক দূরে ছিলাম, ইন্টারমিডিয়েটও তো করতে পারি না 2 বছর। এরপরে তো আমি 1 বছর আমার জবের মাধ্যমে কাটালাম, তার মানে আমার 3 বছর পড়ালেখা গ্যাপ। তার মানে আমার কোথাও অন্যান্য স্টুডেন্টদের সাথে ফাইট করার মতো তেমন কোনো ক্ষমতা ছিল না, তারপরেও চেষ্টা করছি, হয় না কোথাও। এদিকে আমি দেশে ব্যাক করি, এই ঘটনা বেশি দিন আগে না, ফেব্রুয়ারির 1 তারিখে আমি দেশে ব্যাক করি। আবার ফেব্রুয়ারির 11 তারিখে ছিল ইলেকশন, আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম। তখন আমি এক পর্যায়ে আমার গ্রামে যাওয়া লাগে, গ্রামে গেলাম, আম্মুর সাথে দেখা করলাম, বাবার সাথে দেখা করতে পারিনি, আমার বাড়িতে কোনো জায়গা হয়নি। সকালে গেলাম, বিকেলে আবার চলে আসলাম, ঢাকায় ব্যাক করলাম। সব কিছু মিলিয়ে এভাবে এভাবে চলতে লাগলো। তখন আমি আমার ঢাকায় চলে আসি, আম্মুকে অনেকভাবে বুঝাইলাম, আব্বুকে বুঝাইলাম, তাদের একটাই আফসোস, যা ভালো জব ছেড়ে চলে আসছিস, মেনে নিলাম, জীবনে যা চেয়েছিস তাই পেয়েছিস, তাও ভালো, আমাদের সন্তান, সব কিছু দিলাম তোকে, কেন চলে এসেছিস আর কেন ওই সময় ওষুধগুলো খেয়েছিস, সকালে করছিস, এই দুইটা কারণ বল।
1: তারা এখনো টের পায়নি, জানি না এত কিছু ঘটতেছে।
0: সব কিছু মিলিয়ে এভাবে এভাবে চলতে লাগলো। তখন আমি আবার ঢাকায় চলে আসি, আম্মুকে অনেকভাবে বুঝাইলাম, আব্বুকে বুঝাইলাম, তাদের একটাই আফসোস, যা ভালো জব ছেড়ে চলে আসছিস, মেনে নিলাম, জীবনে যা চেয়েছিস তাই পেয়েছিস, তাও ভালো, আমাদের সন্তান, সব কিছু দিলাম তোকে, কেন চলে এসেছিস আর কেন ওই সময় ওষুধগুলো খেয়েছিস, সকালে করছিস, এই দুইটা কারণ বল।
1: তারা এখনো টের পায়নি, জানেই না এত কিছু ঘটতেছে।
0: আম্মু কিছু জানে, আব্বু এখন পর্যন্ত কিছু জানে না।
1: আচ্ছা, তারপরে

0: হলো আমি এটা জানতে পারলাম না। আব্বুর এখন পর্যন্ত আফসোস এটাই। তো আব্বুর এমন একটা ইয়ে ছিল, আব্বুর মেডিকেলের প্রতি অনেক শখ ছিল। আব্বু বলতেছে তুই যদি গভর্নমেন্ট ভাবে যদি মেডিকেলে নাও আসে তোর, তোকে প্রাইভেট মেডিকেলে পড়াবো, প্রয়োজনে আমার বাড়িঘর সবকিছু সেল করে দেবো, তারপর আমি তোকে পড়াবো, যত টাকা লাগুক তুই শুধু পড়াশোনা কর। পড়াশোনা তো কেড়ে নিছে উনি, তো আর কি বিদেশ যাওয়া, বিদেশ থেকে আসা। তারপরে 11 ইলেকশনের পর, ইলেকশনের দিন গেলাম, ভোট দিলাম, আসার পথে সন্ধ্যা 6টা থেকে রাত্রে প্রায় 11টা পর্যন্ত ওর বাসার সামনে অপেক্ষা করলাম, ফোন দিলাম, কোনোভাবে যোগাযোগ কোনো মাধ্যম নাই, বারান্দায় আসবে দেখবো, ওইটাও হলো না। এরপরে চলে আসলাম আবার ঢাকাতে রাত্রে স্টার লাইনে করে। এরপরে তো পড়াশোনা করতেছি, প্রিপারেশান নিচ্ছি বিভিন্ন জায়গায়, এদিকে ফ্যামিলিকে কনভিন্স করা অনেকভাবে চেষ্টা করতেছি। কি করবে, বাবা মা তো সন্তান তো ফেলে দিতে পারে না। আবার বাড়িতে গেলাম, বুঝালাম অনেকভাবে, আমি তখন বুঝিনি আমার পড়াশোনা করা লাগবে কোনোভাবে। আমি জানি যে পড়াশোনা করলে মানুষ কখনো ইয়ে হয় না, পড়াশোনায় মানুষকে সামনের দিকে উজ্জ্বল ভবিষ্যৎ করে দেয়। অনেকভাবে বুঝালাম, না বুঝে না আবার ঢাকায় আসলাম। আবার 10-12 দিন পরে আবার গেলাম, এক পর্যায়ে আম্মু ওনাকে কোনোভাবে কনভিন্স করতে করতে করতে করতে এক পর্যায়ে আম্মুকে আর কি কনভিন্স করলো, আব্বুকে বাড়িতে গেলাম। তখন তো রমজান চলে আসলো, তখন আমি 28 সমজানে বাড়িতে গেলাম। আম্মু বলতেছে জায়গা দিও না ছেলেকে, কোনো ঈদ তো ফ্যামিলি ওদেরকে ছাড়া কাটায়নি, ঈদটা কাটালে ঢাকাতে চলে যাবে। তখন রমজানে ঈদের দিন আব্বুর পায়ে ধরে কান্না করতে করতে বলতেছি আমার যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দেন, আমাকে পড়াশোনার সুযোগ করে দেন আপনি। এর মধ্যেই তো বিএসসির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলাম, হয়নি, পরে ডেপুটিলে ভর্তি হইলাম। ওইটার জন্যই ফোর্স করতেছি যে আমি এখানে ভর্তি হব, আমার পড়াশোনা করা লাগবে, কোনো না কোনোভাবে আপনি কিছু করেন। পরবর্তীতে আব্বুকে অনেকভাবে কনভিন্স করার পর আব্বু বলছে যা পর সব খরচ দেব, কত লাগবে, 50 লক্ষ লাগবে, বাড়ি বিক্রি করে দিয়ে দেব, রিজনটা বল কেন আসছিস,
1: কারণটা শুধু বল,
0: কারণটা বল কি কারণে আসছিস,
1: কি কারণে জান দিতে গেছিলি
0: ওইটাই। তখন আব্বু অ্যাটলিস্ট এতটুকু গেস করতে পারছে যে মানে ফ্যামিলিতে তো এমন কিছু হয় না যে ছেলে এত বড় একটা কাজ করতে পারে, নিশ্চয় কোনো মেয়ে চক্কর আছে। আব্বু তখন বলে ওই মেয়েকে আমি এনে দিব, কই আছে উনি, সাত সাগর তেরানো দিব পারে যদিও থাকে, আমি ওরে এনে দিব, যেভাবে হোক তুই শুধু বল যার কারণে এত কিছু স্যাক্রিফাইস করছস। ওই যে বললাম না আব্বুর কাছ থেকে চাইছি পাই না এমন কোনো কিছু নাই, সকালে চাইছি, দুপুরে পাইছি, দুপুরে পাইছি, রাত্রে, মানে মানে কি বলবো, মানুষের তো একটা সময় থাকে, বাবা মা দিতে একটা সময় দ্বিধা করে যে কেন তোর লাগবে, কি কারণে লাগবে,
1: সব সেকেন্ড থার্ড দেন না।
0: আচ্ছা বাবা তোমাকে আমি দুপুরে দিব, এত টাকা লাগবে, প্রাইভেট টিউশনে লাগবে, বাবা এখানে ঘুরতে যাব টাকা লাগবে, এখন আসে নিয়ে যাও, রাত্রে আসলে নিয়ে যাও, এখন না থাকলে, এভাবে চাইছিস তো পাস নি এমন কিছু নাই, এটাও তোকে দিব শুধু বল। কিন্তু আমি তো জানি ওর বাবা মা কখনো এখানে দিবে না। দেওয়ার একটা রিজন হচ্ছে যে আমাদের ফ্যামিলির সাথে আমাদের নানাদের পূর্বপুরুষদের আর কি ঝামেলা, ওই থেকে আমার বাবারাও ওদেরকে দেখতে পারে না,
1: বুঝতে পারছি, আগের একটা ঝামেলা ছিল,
0: ঝামেলা দেয় এমন এক পর্যায়ে ঝামেলা, এখন আমরা দুজন দুজন যদি মরেও যাই আমাদেরকে তারা কখনো মেনে নিবে না।
1: ওইসব একটা কারণ তাহলে, তারপর
0: আমি জানি যে বাবা আমাকে কখনো এটা দিতে পারবে না, সেজন্য কখনো বাবার সাথে শেয়ারও করিনি। তো এরপরে বাবাকে অনেক বুঝিয়ে ভর্তি হইলাম, এখানে পড়াশোনা করতেছি, এভাবেই জীবন চলতে লাগলো। আর আমার ছোটকাল থেকেই বই পড়া লেখালেখির একটা শখ ছিল, লেখালেখি করছি। আমার অ্যাব্রোডে যাওয়ার আগে আমার একটা বই পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু আমি তখন এটা ফুরে ফেলি রাগের বসে বিভিন্ন ইয়েতে। এখন আমার রানিং একটা বইয়ের ইয়ে চলতেছে, কাজ চলতেছে, যদি ফেব্রুয়ারির আগে শেষ হয় গেস করতেছি যে এটা ফেব্রুয়ারিতে রিলিজ হবে। এবং এটা ওকেই নিয়েই লেখা, সব কিছু মিলিয়ে আমার শৈশব ছিল, শৈশব আছে, কৈশোর আছে, ফ্যামিলি আছে, গ্রামীণ জীবন আছে, আমার রিলেশনশিপ আছে, সব কিছু মিলিয়ে উপস্থাপনা।

0: আর আমি গেস করতেছি যদি এটা বাই এনি চান্স কোনোভাবে পাবলিশ করতে পারি, মানে কি বলবো, অনেক একটা হিট হবে সব কিছু মিলিয়ে। আর আমি উপসর্গ এখানে ওকেই করছি,
1: উৎসর্গ,
0: উৎসর্গ ওকেই করছি। এবং যদি রিলিজ হয় ফার্স্ট বইকে আমি ওকে দিব। অ্যাটলিস্ট আমার একটা আফসোস যে আমি যে তাকে এতটুকু পর্যন্ত ভালোবাসি, এত কিছু করলাম, ও আসলে সব কিছু জানতেই পারলো না, আমি ওকে বুঝাইতেই পারলাম না আমি যে ওর জন্য এত কিছু করলাম। একটা মানুষ যে মানুষের জন্য এত কিছু করতে পারে, আমি এটা এখন পর্যন্ত ওকে বুঝাইতে পারি নাই। ও কতটুকু বুঝতে পারছে জানি না, আমি যে তার জন্য এত অপেক্ষা। আমার এখনো, আমি যখন এখনো বাড়িতে যাই, আমি গত 25 তারিখে বাসায় গেছিলাম, 3 দিন ছিলাম, 3 দিনের 2 দিন রাত্রেই কাটাইছি, প্রায় 6-7 ঘন্টা করে 14-15 ঘন্টা ওর বাসার সামনে কাটাইছি, কিন্তু ওরে দেখতে পাইনি এখন। এটা কি আমার নিয়তি, আমার ভাগ্যের দোষ নাকি জানি না, আমি জানি না আমি কেন ওর সাথে এত এত চেষ্টা করে পাই নাই আমি জানি না। এখন যোগাযোগের কোনো মাধ্যম নাই। ও যখন শুনতে পাইছে যে আমি দেশে চলে আসছি, তখন ও অনেক ভয়ে আছে যে আমি না কোনো আবার কোনো অকারেন্স করে ফেলি, ওর বাসায় গিয়ে ওর বাবা মাকে হুমকি দে। বললাম না আমি ওর জন্য সব কিছু করতে পারি, কি পারবো না এই পৃথিবীতে আমাকে এনে দেন আমি ওইটাই করবো।
1: এখনো কি এই ভূত একই রকম আছে নাকি আরো বাড়ছে?
0: করবো মানে করবো,
1: মানে এখনো পাগলামি আগে কিরকমই আছে?
0: আমি পাগলামি আমি জানি, হয়তো বা আমার লাইফে তাকে পাওয়া হবে না, জীবনে তাকে পাবো না,
1: কমেনি বাড়তেছে দিন দিন।
0: আমার এটা কখনো কমার প্রশ্নই ওঠে না, এবং আমি আমার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। ওর যদি কখনো বিয়ে হয়ে যায়, আমি অপেক্ষা করবো যে ও ডিভোর্স হলে আমার কাছে আসুক।
1: একে দেখা শুরু হয়েছে কবে থেকে? জ্ঞান হওয়ার পর থেকেই তো, যেহেতু
0: আমি যখন ছোট কালে যখন ওদের সাথে খেলতাম
1: তখন থেকেই তো,
0: তখন
1: কত বছর?
0: এই যে ধরেন মানুষের যখন বুঝ হয় 5-6 বছর থেকেই, তো আমরা যখন ক্লাস 1-2 পড়ি তখন বন্ধু বান্ধব মিলে বলি যে এই মেয়েটা তোর, এ তোর, এ আমার, ওইটা আমার, ঠিক ওইখান ওই সময় থেকে আমি বলতাম যে আমার কাউকে লাগবে না, আমার একজন আছে, আমি বড় হলে তারে বিয়ে করব। বলতে পারেন ক্লাস 2 থেকে।
1: এখন কত বছর হলো তাহলে?
0: ধরেন ওইখানে 10 বছর ইন্টারমিডিয়েট, 2 বছর, 12 বছর, এখানে ধরেন মাঝামাঝি ধরেন সবকিছু মিলিয়ে 3 বছর, 15 বছর,
1: 15-16 বছর ব্রেনে ওই মেয়ে ছাড়া আর কিছু নাই?
0: কিছু নাই আমার লাইফে ওই ছাড়া আসলে আর কিছু নাই।
1: লেখাপড়া কেমন চলতেছে?
0: যেহেতু দীর্ঘদিন একটা গ্যাপ ছিল পড়ালেখার, এখন সবকিছু মিলে ক্যারি করতে একটু কষ্ট হচ্ছে, তবে যেহেতু সবকিছু মানা নিতে পারি, বুঝি, আগেও ভালো স্টুডেন্ট ছিলাম, সবকিছু মিলে পারফেক্ট যাচ্ছে, ফার্স্ট ক্লাস, সবকিছু ভালো যাচ্ছে।
1: অনুষ্ঠান একদম শেষের দিকে, আমাদের আজকের গেস্ট ফাহাদ, এটাকে ভালোবাসা বলা হবে নাকি পাগলামি বলা হবে? এটাকে কোনোভাবে মানে এই জিনিসটাকে স্পেসিফিক করার বা এই জিনিসটাকে কি বলা উচিত সে পরিমাণ বিশেষণ বা সে পরিমাণ নাম আমার কাছে নাই, বাট এটাও আমি জানি না যে এক্স্যাক্টলি এই পাগলামি শেষ কোথায়, বা এটাও আমি জানি না যে এইভাবে একজন মানুষকে এত সাধনা করে, এত যত্ন করে যে ভালোবাসা যায়, সে ভালোবাসাটা অন্যায় দোষের নাকি পাপের, বা এটাও বলতে পারতেছি না যে ছেলেটা ঠিক করতেছে নাকি ভুল করতেছে। আমরা যখন একটা সাধারণ জীবনের কথা চিন্তা করি যে আমি আমার জীবনটাকে আমার মতো করে বাঁচতে চাই, আমি যা ভালো লাগে, আমার যা মন্দ লাগে, আমি এত অ্যাম্বিশাস না, আমি এত উচ্চাকাঙ্ক্ষী না, আমি স্বল্পতেই সন্তুষ্ট থাকতে চাই শুধু আমার কাছের মানুষজনকে সাথে নিয়ে, আমরা তো বলি এটা ভালো। যদি তাই হয় তাহলে তো এই ভালোবাসার পাগলামিতে ছেলে উতরে গেছে। আবার এই ভালোবাসার পাগলামিতে পড়েই যখন মেয়ের বড় বোন বলতেছে যে তুমি আমার ছোট বোনটা যদি সত্যি ভালোবাসো তাহলে তুমি যে মইরা দেখাও, সাথে সাথে হাত টাত কাইটা জেরবার অবস্থা। আবার বলছে এরম না পরিপূর্ণভাবে মরে দেখাও, 27টা ঘুমের ওষুধ খেয়ে 7 দিন ধরে হসপিটালে ঝুলতেছে, 3-4 দিন আইসিইউতে পড়ে থাকতেছে, 4 দিন পরে জ্ঞান ফিরতেছে। আবার বলতেছে না ক্যারিয়ার তাড়াতাড়ি করো, এত বছর তো ওয়েট করা যাবে না, সাথে সাথে ডিসিশন নিচ্ছে ভালো রেজাল্ট করার পরেও যে আমি বিদেশ বিভাগে চলে যাই, তাড়াতাড়ি করে আমার ক্যারিয়ার এস্টাবলিশ করি। নিজে যেহেতু পটেন্সিয়াল আছে, স্কেল আছে, সাথে সাথে কাতারের একটা সরকারিভাবে চাকরি পায় যেখানে স্টার্টিং বেতনই ছিল প্রায় 1,63,000 প্লাস গ্রস সব কিছু মিলিয়ে, হয়তো 1-2 বছর থাকলে সেখানে 5-5.5 লাখ টাকা স্যালারি ড্র করত, তার মানে একদম ফকফকা ক্যারিয়ার, স্ট্যাবলিশড ক্যারিয়ার। এই অবস্থায় তার কাছে খবর আসতেছে যে না আমরা বিদেশ বিবাহে কোনো ছেলেকে বিয়ে দেব না, তার প্রিয়তমা বলতেছে যে না আমি চাই যে আমার স্বামী আমার কাছে থাকে, ধারে পিছে থাকুক, সরকারি চাকরি করুক, ধাম করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসে, আবার চেষ্টা শুরু করে। কিন্তু যে মেয়েটাকে ঘিরে এত কিছু, গত 15-16 বছর, তোমার বয়স কত এখন?
0: উনার হচ্ছে,
1: তোমার বয়স?
0: আমার বয়স হচ্ছে 21 বছর।
1: 21 বছরের 15 বছর ইনভেস্ট করছে যে মেয়েটা নিয়ে, যার নিউরন, যার ব্রেন, যার মাথা, যার মগজ, মনন, ভিতর বাইর সব কিছু মেয়েকে ঘিরে। আজ পর্যন্ত মেয়ের বাইরে কোনো কিছু সে দেখতে পায় না, দেখতে চায়ও না, এবং সে বলতেছে আমি এক্সট্রিম লেভেল পর্যন্ত যাইতে পারি। কত লেভেল পর্যন্ত যাইতে পারে তার বড় প্রমাণ তার কথাতে আমরা পাইছি। এমন এটাকে আমি কোন বিশেষণ আখ্যায়িত করব, কোন তরিকার মধ্যে ফেলবো, আসলে এটি ছেলেটা ঠিক পথে আছে নাকি ভুল পথে আছে, এটাকে পাগলামি বলবো নাকি সত্যিকারের পান ভরে ভালোবাসা বলবো। তবে একটু জিনিস আমি বিশ্বাস করি যে ভালোবাসা যেমন ধ্বংসস্তূপের কাছাকাছি নিয়ে আসতে পারে, আবার এই ভালোবাসায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে মহাকাব্য রচনা করে। ধ্বংসস্তূপের চূড়ান্তটা করে এসেছে ফাহাদ, দুইবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছে, যে কোনো সময় চলে যেতে পারত। পরের বারটা ছিল ডিজাস্টার, একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, তারপর বিদেশে এরকম একটা উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে ব্যাক করেছে। সো ধ্বংসস্তূপের আর নতুন করে কিছু নাই, এত কিছুর বিনিময়ে একটা জিনিস সে বারু মানে পারতপক্ষে ভুলে গেছে। আজকের তারিখে কিন্তু সব বাবা মার বাবা মা হয়ে উঠতে পারছে না, এখন কিন্তু ডাস্টবিনের পাশে অহর্নিশ নবজাতকের লাশ পাওয়া যায়, এখন কিন্তু প্রায়শই দেখা যায় পরকীয়া জেরে বেড়ে জেরবার হয়ে যাচ্ছে সংসার, নিজের সন্তানকে দেখার টাইম থাকে না, না মায়ের না বাপের। আজকের তারিখে কিন্তু জন্ম দিলেই কে বাপ মা হয় না, আজকের তারিখে কিন্তু মানুষ বাপ মা শব্দটাকে ওইভাবে চিন্তা করে না। বাবা মানে যে কোনো কিছুর বিনিময় হলে আমাকে আগলায় রাখবে, মা মানে জীবনে সব কিছু ছেড়ে ছুড়ে আগলায় রাখবে। যদি এরকম বাবা মা কেউ সব গর্ব করে পেয়ে থাকে বা ভাগ্য জোরে পেয়ে থাকে, যেমন সে পাইছে যে কথা বলার আগে আমার সমস্ত কিছু হাজির হয়ে যায় আমার কাছে, এবং এটা যদি সে শুকরানা আদায় না করে, এটার যদি দায়িত্ব ফুলফিল না করে, এটাকে যদি গ্র্যান্টেড ভেবে নেয়, তাহলে তার চোখ কান খুলে দেখা উচিত আশপাশে কি চলতেছে। পরকীয়ার নামে, সংসার ডিজাস্টার নামে কত রকমের কাহিনী ভিতর দিয়ে যাচ্ছে এই সমাজ, সেখানে এরকম ফেরেস্তা তুল্য বাবা মা পাওয়ার পরেও তাদের মূল্য বুঝতেছে না, দিনের পর দিন পেছন থেকে তাদের বুকের মধ্যে ছুরিকাঘাত করতেছে ইমোশনালি। এ পাপ সহ্য হওয়ার না, এ পাপে আল্লাহর আরশ কেঁপে কেঁপে উঠবে। যদি এত বেশি স্বার্থপর হয়ে যায় ফাহাদ, আজও বলতেছিল আজকের তারিখেও আমি মেয়েটার জন্য সর্বোচ্চটা করতে পারি, যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে, তাকে আমরা স্বীকৃতি দিচ্ছি আমার পক্ষ থেকে, হয়তো ফুলের মালা দেব প্রোগ্রামের পর, যে দারুণ এক প্রেমিককে পাওয়া গেছে। সাথে সাথে এটাও বলবো, সরি ফর মাই ওয়ার্ড, বাট বাজে ওয়ার্ডটা বলবো এখন উইথ ইয়র পারমিশন, যে চুতি একটা সন্তানকেও দেখলাম যে যার বাবা মাকে দু পয়সা দাম দেয় না, এমন সন্তান যেন কেউ যত্ন করে তাদের ঔরসে না ধারণ করে। এ বলার অধিকার রাখি না? রাখি না,
0: অবশ্যই।
1: তো হোয়াট ইউর ডিউটি, হোয়াট ইউর ডিউটি, আই সে ইয়েস, হোয়াট ইউর ডিউটি? তুমি কি দেখতেছ না আশপাশে যে এখন আর বাবা মার ওই টিপিক্যাল গল্প আর নাই? জানো না? জানো না, 10টার মধ্যে 6টা গল্প ডিফারেন্ট এখন, ওই যে স্যাক্রিফাইস করা, জান প্রাণ দিয়ে দেওয়া বাচ্চাদের জন্য, ওই গল্প কিন্তু এখন আর নাই।
0: হ্যাঁ জানি,
1: হানিমুন স্টেজ পার হওয়ার পর, একটা দুইটা বাচ্চা হওয়ার পরে যে যার মতো গল্প খুঁজে নিচ্ছে, প্রতি 40 সেকেন্ড একটা করে ডিভোর্স হচ্ছে এখানে। এখন কিন্তু নিজের ভালো লাগা নিয়ে অনেক বাবা মায় ব্যস্ত হয়েছে, রাদার দেন সন্তানদের ভালো লাগা। কপাল করে
0: ভাগ্যের জোরে পাইছি।
1: দে রেজাল্ট কি এখন? মানে অনেক তো ছুরিকাঘাত করা হলো, আমার তো মনে হয় তার আয়ু তুমি 10 গুণ বাড়ায় দিয়েছো। নিঃসন্দেহে ফিরে এসে দেখতেছো যে আমার বাবা মা যেভাবে থাকার কথা, সেখান থেকে বিধ্বস্ততায় হোক, কষ্টে হোক, তাকে ভেতর ভেতর তুমি বুড়িয়ে দিয়েছো। পৃথিবীতে সবচাইতে কষ্টকর দৃশ্য যদি বলতে চাই, শুনে রাখো, মায়ের চুল আস্তে আস্তে সাদা হয়ে যাওয়া। পৃথিবীতে সবচাইতে কষ্টের জিনিস এইটাই, বাপের চামড়াটা আস্তে আস্তে ঝুলে যাওয়া। পৃথিবীতে সবচাইতে কষ্টের এটা, আস্তে আস্তে দেখা বাবার মায়ের চুলগুলো সব আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, তার মানে তাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার দাদি বা দাদা যে কোনাতে বসে থাকতো প্রতিদিন বিকালবেলায় উঠে, ওই জায়গায় কিন্তু কেউ বসে না। যে বেঞ্চটাতে লাশ দাফনের আগে তাকে পানি দিয়ে ধোয়া হয়েছিল, ফরজ গোসল, লাস্ট গোসল দেওয়া হয়েছিল, সেই বেঞ্চে কিন্তু আরেকজনের যাওয়ার সময় হয়ে গেছে। ইনাফ ইজ এনাফ, টাইম ইজ রানিং আউট, সময় থাকতে সেবাটা করে তারা যা চায় সেটা ফিরিয়ে দিয়ে, এরকম গর্বিত পিতামাতার সন্তান হওয়ার হক আদায় করা তোমার জন্য ফরজে আইন হয়ে পড়েছে। যদি না করতে পারো, খোদার কসম আল্লাহ লানত এসব সন্তানদের দিকে। আমি ক্যাটাগরিক্যালি কথাগুলো বললাম, তুমি চাইলে আমার বিরুদ্ধে কথা বলতে পারো, বাট আমি একদম জেনে শুনে কথাগুলো বললাম। What do you do? কি করতে চাও তাহলে তুমি? হলো তো পিরিতি, বহুত হলো।
0: হলো।
1: সাথে এটাও বলেছি যে পিরিতি যেমন ধ্বংসের কাছাকাছি আনতে পারে, এই পিরিতি কিন্তু ধ্বংস থেকে একদম চূড়ান্ত শেখরেও নিতে পারে। সো এই যে ঘটনাগুলো তোমার সাথে পরিবার এবং মেয়ে সহ ঘটছে, মেয়েটা শুধু টেকনিক্যালি রাইট থাকার জন্য তোমাকে কখনোই বলেনি যে আসো আমি তোমাকে বিয়ে করব বা তোমাকে ভালোবাসি, বাট খুবই অবচেতন মনে, খুবই টেকনিক্যালি, খুবই যত্ন করে তোমাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমি ছাড়া তোমার ভালোবাসার বা তোমার স্বার্থ রক্ষার বা তোমার প্রিয়তমা মানুষ অন্য কেউ হবে না, তার বিহেভ এবং অ্যাক্টিভিটি দিয়ে। ওই জিনিসটা দেখানো উচিত হয়নি, ওটা অন্যায়ের পর্যায়ে পড়ে। এমন কোনো মানুষকে এমন কোনো ভালোবাসার স্বাদ দিতে নাই যে ভালোবাসা কোনো দিন গন্তব্য পাবে না। সো মেয়েটা যে এই অন্যায় থেকে মুক্তি পাবে তা কিন্তু না, অবশ্যই তার কাছে সে ধরা থাকবে যে যাকে তুমি কোনোদিন বলবাই না, যাকে তুমি মানবাই না, তাদের পূর্বপুরুষের লেগেসি আছে যে এই পরিবার দুই পরিবার একসাথে হবে না, তাহলে এসব প্রীতির কথা বলো কেন, এই ভালোবাসা দেখাতে গেছিলে কেন? এটাও কিন্তু কোনোভাবে যায় না, এটা কিন্তু সাংঘর্ষিক। আমি মুখে বললাম না বা ডেমনস্ট্রেশন এমন দেখালাম যে আমি বড় প্রীত করি তোমারে, বড় ভালোবাসি, তুমি ছাড়া আমার পৃথিবী নাই, মুখে বলার কি প্রয়োজন পড়ে তখন? ওটা তো আরো মারাত্মক, সেই ট্রমা থেকে, সেই আবেশ থেকে, সেই ভালো লাগা থেকে, সেই প্রশান্তি থেকে আজ পর্যন্ত তুমি বের হতে পারছো না, ওই যত্ন থেকে আজ পর্যন্ত বের হতে পারছো না, আর বাবা মার সম্পর্ক আর ভালোবাসার যত্নগুলোকে গ্র্যান্টেড মনে করছো। হলো তো অনেক, অনেক হলো,
0: অনেক হলো,
1: নাও ইটস এ টাইম ফর গিভিং দ্য রিভেঞ্জ। যদি মেয়ে অন্য ঘরেও যায়, তোমাকে যেন দেখে জ্বলে পড়ে ছারকার হয়ে যায় যে কি সোনার টুকরা স্বামীরে হারাইছি আমি, এর জন্য সফলতার চরমে যাওয়া উচিত। আর নাও ইটস টাইম টু গিভ দ্য রিটার্ন, সেই মায়ের দুধের রক্তের কার্জ, তোমার বাবের পরিশ্রমের রক্তের কার্জ শোধ দেওয়ার সময় চলে এসেছে। হোয়াট শুড ইউ ডু, কি করা উচিত?
0: আমি জানি আমার লাইফ,
1: একদম স্পেসিফিক বলো কি করা উচিত, যেটা করবা তাই বলো, আননেসেসারি অন্য কথা বলো না, এই প্রোগ্রাম তো দেখবেই তোমার বাপ মা, কি করা উচিত?
0: অবশ্যই আমি এখন আমার ক্যারিয়ার দিকে ফোকাস করব।
1: উচিত মায়েরে বাপ, কি করবা তুমি?
0: আমি করব, এটাই করব, আমার ক্যারিয়ার দিকে ফোকাস করব, এই জীবনে যতদিন বাঁচি বাবা মাকে নিয়ে বাঁচব।
1: মানে দেখলে যেন বুঝে যে তুমি তোমার বাপ মাকে মেনশন করে কথাগুলো বলছো, যে এখানে তাকায় বলো।
0: অবশ্যই আমি আমার জীবনে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, তারা হয়তো জানে না, আজকের প্রোগ্রামের পরে জানবে।
1: ওইখানে রাখো, ওই যে ওইখানে রাখলে উনি দেখতে পাবে যে চোখে চোখ রেখে কথা বলতেছে। হ্যাঁ বলো এবার।
0: তারা জানবে যে আজকের প্রোগ্রামের পরে জানবে যে তা আমি কি করেছি আমার জীবনে, কিভাবে করেছি, কি জন্য করেছি, কি কিসের পিছনে ঘুরে আমি তাদেরকে এত কষ্ট দিলাম, আমি আমার ক্যারিয়ার হারালাম। আমি কথা দিচ্ছি আমার ক্যারিয়ার আমি বিল্ড আপ করব, অ্যাটলিস্ট আমার বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখার জন্য হলেও আমি ক্যারিয়ার বিল্ড আপ করব, আর আমি তার জন্য অপেক্ষা করব আমার জীবনে। আমি জানি আমার লাইফে হয়তো বা কখনো আর কোনো কেউ আসবে না, কিছুই করতে পারবো না। ক্যারিয়ার করে আমি আমার ক্যারিয়ার তোমাকেও দিব, আমার বাবা মাকেও দিব, কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমি
1: কোন দিকে ক্যারিয়ার পারসিউ করছো, কি হতে চাও তুমি? বাবা তো চাইছিল ডক্টর, সেটা তার হওয়া হবে না।
0: এটাই বলছি, আমি এখন ডেপুটিলে বিএসসি ইন ফিজিওথেরাপি করছি, মেডিকেলের একটা সেক্টর।
1: ওকে,
0: আমি আমার লাইফ আমার ক্যারিয়ার বিল্ড আপ করব, আমি জানি আমি পারবো।
1: এটাতে সেরাটা হইতে হবে, পসিবল। এটা এটা বাই প্রফেশন, এটা সেরাটা কি
0: হয় নি?
1: হ্যাঁ,
0: এস এ ডাক্তার,
1: ডাক্তার
0: জি।
1: ওকে, সো এর কোনো স্পেশালিটি আছে যে এই লাইনে তুমি ডক্টরি বা এই জিনিসটা করতেছো, নাকি এখন ওভারঅল পর পরে স্পেশালিটি এটা ঠিকঠাক করা লাগে, নাকি এরকম কোনো বিষয় আছে?
0: না, এটা এটা হচ্ছে আপনার টেকনিক্যাল লাইনের একটা জিনিস, সেটা থেকে আপনি যখনই বেরোবেন তখনই আপনার জব, নিজের চেম্বার সব কিছু করতে পারবেন আপনি।
1: ওকে,
0: সো
1: বাট এটা রাদার মানে মোর অফ টেকনিক্যাল।
0: হ্যাঁ, টেকনিক্যাল
1: মানে ইনস্ট্রুমেন্ট রিলেটেড এসব কাজ কাম
0: সব কিছু,
1: মেডিকেল সায়েন্সের ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে ব্যাপারগুলো
0: সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত।
1: আন্ডারস্ট্যান্ড,
0: এবং এটা পরীক্ষা হবে ডিউতে।
1: ডিউতে, ওকে, মানে স্কোর কেমন থাকা উচিত? এটা সাধারণত হাই স্কোর কত থাকে?
0: এটা এটা যখন প্রত্যেক বিষয়ে পাস মার্ক হচ্ছে 50।
1: হুম হুম,
0: স্কোর, এটা স্কোর থাকা লাগবে মিনিমাম 70+ থাকা লাগবে। স্কোর সবকিছু
1: বেস্ট কোনটা সর্বোচ্চ কোনটা হওয়া উচিত?
0: সর্বোচ্চ তো আপনি যত দিতে পারবেন ততটাই সর্বোচ্চ।
1: নরমালি কত থাকে যারা ভালো রেজাল্ট করে?
0: 50 এর উপরে থাকতে হবে। 50 এর উপরে থাকলে আপনি মানে
1: 80 প্লাস সিকিউর করতে পারবে। আমার
0: কনফিডেন্স আছে, করতে হবে নিজের ক্যারিয়ারের জন্য।
1: বাবা মা 80 প্লাস মানে তো তাহলে তোমাকে মানে যেভাবে হাজারো ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করে ওখানে তুমি তোমার কাতারে যেভাবে তোমার চাকরি সিকিউর করছিল, পসিবল 80 প্লাস?
0: হোয়াই নট পসিবল?
1: কথা দাও, তোমার বাপরে তোমার মায়েরে কথা দাও, তোমার ওই তোমার প্রেমিকারেও কথা দাও যে আমি নিচ্ছি এটা। কতদিন লাগবে সময়? আর
0: এটা তো কোর্স শেষ করতে সময় লাগবে 4 বছর, আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ, 5 বছর
1: সব মিলে। এখনো 5 বছর?
0: 5 বছর।
1: ঠিক আছে, 80 প্লাস?
0: 80 প্লাস।
1: ওকে ডান, বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে একটু ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সবার সাথে 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর কানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।
4: Oh.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: Kaka FM 90.4
1: সারাদেশে
0: সবাক্তাতে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো।

0: மார்க்கோலே.
1: ஆக் நேஷன், ஆக் ஸ்டேஷன்.
2: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
3: 90.4 FM।